আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই ঘটনাটার আমি নিজেই সাক্ষী, মানে এখন যে ঘটনাটা আপনার সঙ্গে বলবো সেই ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমার এক বন্ধু, সে কিছুদিন আগেই অফিসে জয়েন করেছিল এবং সেই অফিসে তার একজন নতুন ক্রাশ হয়েছিল আর কি। তো আমার বন্ধু সবেমাত্র বাইক কিনেছে, বাইক কিনে বেরিয়েছে এবং বেরোনোর পরে দেখতে পাচ্ছে যে এই যে তার পাশের বাস স্টপেজটা, সেখানে সেই ক্রাশ ওয়েট করছে। এবং তারপর বুঝতেই পাচ্ছেন আমার বন্ধু বাইক নিয়ে তার সামনে দাঁড়ালো, সেই বাইকে উঠে গেল এবং তারা এই পথ যদি না শেষ হয় বলতে বলতে চলে গেল আর কি। আর এই টোটাল ঘটনাটা আমার একদম চোখের সামনে ঘটার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, বাহ, জমে তো ক্ষীর হয়ে গেল। তো রেডিও বাংলানেট.com-এ এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, জমে পুরো ক্ষীর। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: জমে পুরো ক্ষীর, এই ব্যাপারটা কিন্তু আরো খুব বেশি করে ঘটে হচ্ছে খেলার ময়দানে। কিভাবে? ধরুন এই কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ ফুটবল, সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কি বলেন? তো এরকমই খেলার ময়দানে কিন্তু, যে শুধুমাত্র বড় ময়দান তাও কিন্তু নয়, আমাদের যেগুলো একদম ছোট ছোট ওই পাড়ার খেলা, পাড়ার ফুটবল কিংবা পাড়ার ক্রিকেট খেলা হয়, সেখানেও কিন্তু যে টিমকে আপনি সাপোর্ট করছেন বা যে টিমের হয়ে আপনি খেলছেন, সেই টিম যদি জিতে যায় এবং আপনি যদি খেলে থাকেন আর সেই জয়ের পেছনে যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন, তাহলে তো হয়েই গেল, পুরো ব্যাপারটা জমে ক্ষীর। এবং এই যে জমে ক্ষীর হয়ে গেল, এটা কিন্তু বেশ কিছুদিন লোকের মনে থাকবে, বুঝলেন? তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসর, এই আড্ডাটা জারি আছে এরকমই কিছু ঘটনা নিয়ে, যার পরে যার আমার একটা কথাই বলতে ইচ্ছে করেছে, যে জমে ক্ষীর। তো এরকমই আরও কিছু ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: একটি কথা শুধু।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

তখন আমাদের কলেজ ডেজ, সেই সময় আমাদের একটা ছোট্ট করে ক্লোজ গ্রুপ ফর্ম করা হয়েছিল, মানে আমরা নিজেরাই নিজেদের বেছে নিয়েছিলাম। ওই মোটামুটি ধরুন গোটা পাঁচ ছয়েক জন মেম্বার সেখানে ছিল, তার মধ্যে কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে, কিন্তু তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরকে পছন্দ করত, কিন্তু সারা কলেজ ডেজে তারা কেউ কাউকে বলতে পারেনি, যদিও আমরা জানতাম ব্যাপারটা। আর আমার সেই বন্ধু এবং বান্ধবী আলটিমেটলি তাদের মনের কথা বলল, কখন জানেন, যখন কিনা কলেজের শেষ দিন, আর কোনো দিন দেখা হবে না। আর তারপরে তারপরে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছিল, জমে পুরো ক্ষীর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে জমে ক্ষীর এই ব্যাপারটা নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছিল, তো সেরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কথায় বলে দ্রব্যগুণ বা কিছু কিছু একটি কম্বিনেশন তৈরি হয়ে যায় যেটা কিনা একদম ব্যাপারটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যেমন ধরুন সোনায় সোহাগা, সেরকমই কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কিছু মানুষের একটা কম্বিনেশন তৈরি হয়ে যায়। যেমন ধরুন দুই বন্ধু, কিংবা ব্যাটিংয়ের ক্ষেত্রে বলতে গেলে ধরুন সচিন সৌরভ কিংবা অ্যাডাম গিলক্রিস্ট ম্যাথু হেডেন, এই সমস্ত যারা এরকম একটা অদ্ভুত জুটি তৈরি করে ফেলতে পারেন তাদেরকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, উফ জমে ক্ষীর। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি ছিল, জারি আছে এরকমই জমে ক্ষীর হয়ে যাওয়া কিছু ব্যাপারকে নিয়ে। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, জমে পুরো ক্ষীর। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

দুজনের মধ্যেকার কিছু কিছু ভালোবাসার কথা আদান প্রদান হবে এবং তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে, তাই কোথাও যাবেন না, অবশ্যই আজকের আড্ডায় আপনাকে সেই অবধি থাকতে হবে আর শুনতে হবে আমার সঙ্গে রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

আমরা খেতে ভালোবাসি, আমরা জামা কাপড় পরতেও ভালোবাসি, ইন দ্য সেন্স আমরা খুব ভালো করে সাজতে ভালোবাসি, তার সাথে সাথে শাড়ি পরতেও ভালোবাসি, কারণ আমরা বাঙালি এবং শাড়ির সাথে মানানসই গয়নাও পরতে ভালোবাসি। যদি আমরা ঐতিহ্যের কথা ভাবি তাহলে সাবেকি গয়না এবং সাবেকি ডিজাইন অবশ্যই আমাদের মাথায় থাকে, আর সেটা সোনা হোক বা রূপো, কারণ এখন শুধুমাত্র যে সোনার গয়নাই ট্রেন্ড তা কিন্তু না, ট্রেন্ডে কিন্তু আসছে সিলভার জুয়েলারি। তাই জন্য আজকের আড্ডায় থাকছে সিলভার জুয়েলারি নিয়ে কিছু কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

চাই, তাহলে কিন্তু আমরা দেখব যে বিয়ের সময় রূপো এবং সোনা দুই গয়নাই কিন্তু সমানভাবে যোগ্যতা পেত, সম্মানিত হতো। হ্যাঁ, অফকোর্স সোনা আস্তে আস্তে আমাদের জন্য যত দামি ধাতু প্রায়োরিটি পেয়েছে, কিন্তু রূপোর কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু সোনায় পরিবর্তন করা যায় না। যদি আমরা একটু মাইথোলজি মনে করি, বা যদি আমরা বাস্তুমতে, বা ধরুন কি বলে শুভ অশুভ যে কনসেপ্টটা আছে সেটা বিশ্বাস করি, তাহলে কিন্তু রূপো আমাদের অনেক কাজেই লাগে। বিশেষ করে আমাদের বলা হয় যে পায়ে কখনো আমরা সোনা ইউজ করতে পারি না, সিলভার জুয়েলারি পরতে হয়। তার একটাই কারণ যে সিলভার জুয়েলারি আমাদের শরীরের মধ্যে যে পজিটিভিটি বা হচ্ছে এমন কিছু প্রেশার পয়েন্ট আছে যেগুলোকে ভীষণভাবে কন্ট্রোল করতে সাহায্য করে, সেটা হয়তো গোল্ড করতে পারে না। তো সেই কারণও আছে, এবং এটা শুধুমাত্র যারা যারা বিশ্বাস করেন তাদের জন্য এই কথাটা বলা, এবং যারা বিশ্বাস করে না তারা একদমই এই কথা কান দেবে না। সত্যি কথা বলতে রূপো দিয়ে এত সুন্দরভাবে সাজা যায় সেটা আমার মনে হয় যারা ট্রেন্ড সেট করেছে তাদের ছবি না দেখলে আমরা জানতেই পারতাম না।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভাবুন, আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, সেখানে সাদা শাড়ি আর রূপোর গয়না পরছেন, ঠিক একদম যেভাবে সোনার গয়নাগুলো বানিয়েছেন ঠিক সেইভাবে যদি রূপোর মুকুট, রূপোর বালা, রূপোর নোয়া, রূপোর চুড়ি, রূপোর নেকলেস, রূপোর গোলাপ যে হার হয় ঠিক সেই রকম যদি বানান কতটা দুর্দান্ত লাগবে বলুন তো। আচ্ছা যদি আপনাকে বলি, আপনিও যদি আমার মতো রূপোর গয়না পরতে ভালোবাসেন, বা কখনো কখনো এটা মনে হয় না আয়নার দিকে তাকিয়ে যে আমাকে না রূপোতে বেশি মানায়, সেরকম যদি কোনো মানুষ থাকে আপনার আশেপাশে তাকে একবার জিজ্ঞাসা করবেন তো তার স্পেশালি কেন ভালো লাগে এই রূপো, নিশ্চয়ই একটা ইন্টারেস্টিং উত্তর পাবেন। আর আমিও এরকমই ইন্টারেস্টিং উত্তরের জন্যই আজকের এই আড্ডাটা দিচ্ছি আপনার সঙ্গে। তার কারণ রূপো আপনার কেন প্রিয়, কেন সোনা নয়, শুধুমাত্র পছন্দ নাকি এক্সট্রা কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে রূপোয়?

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘরাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এই যে নূপুর নূপুরের কথা বারবার বলি, আর কেন সেই সময় যুগের মেয়েদের উপর যে নূপুর গুলো বা পায়েল ছিল সেটা এতটা ভারী হয়ে বানানো হতো, তার একটাই কারণ আমাদের বলে না যে প্রেশার পয়েন্ট, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো অ্যাকিউপ্রেশার করলে, তো সেই রূপোর যে নূপুর সেগুলো অ্যাকিউপ্রেশারের কাজ করতো সেই সময়। আস্তে আস্তে দিন গেছে, ওজন কমতে শুরু করেছে, তার ফলে আমার মনে হয় যে যখন প্রাচীন মানুষেরা বা বয়োজ্যেষ্ঠ মানুষরা কিছু ভাবনা থেকেই তো তৈরি করেছে নিয়মগুলো, এবং সেগুলো যখন আমরা আস্তে আস্তে নিজেদের মতো মডার্নাইজ করেছি, তখন কোথাও কি একটু হলেও খামতি রয়েছে, ঠিক যেমন খামতি রয়েছে রূপোর ওপর যারা নাক সিঁটকায় তাদের। তাই জন্য বলছি, রূপকে ভালোবাসুন, এবং নিজের লাইফে যদি একটু ট্রেন কিছু করতে চান তাহলে রূপোর গয়না দিয়ে সেটা শুরু করতেই পারেন। একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, এবং তারপরে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনার কথা শোনার জন্য আছি। এবং আমার কথা শোনার জন্য আপনাকে ফলো করতে হবে www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মাড়ির মূর্তি আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই আড্ডায় আমাদের বিষয়ে পুরস্কার। আসলে আমরা কোনো ভালো কাজ করলে অবশ্যই কেউ না কেউ আমাদেরকেই সম্মানটা দেন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। আবার কোথাও কোথাও এমন কিছু কিছু কাজ আমাদের হয়তো নিজেদের অজান্তেই হয়ে যায়, আর সেটা যখন আমরা জানতে পারি না, কিন্তু কেউ আমাদেরকে আমাদের অবচেতন মনে এসে যখন জানায় যে এই কাজটা আপনি খুব ভালো করলেন এবং আমি ভাবতে পারছি না এটা আপনি কী করে করলেন, বা আপনি এটা কেন করলেন, কিভাবে করলেন, এইগুলো হচ্ছে একটা প্রাপ্তি, সম্মান, পুরস্কার। জীবনে শুধু কিছু গিফট পাওয়াটাই একটা পুরস্কার নয়, হয়তো কোনো কথাটাও একটা পুরস্কার হতে পারে, হয়তো কোথাও কারোর একটা বলে যাওয়া এমন কিছু মুহূর্ত, যে মুহূর্তটার কথা হয়তো আপনার মনেই নেই, কিন্তু আপনি সেই মুহূর্তটা, আপনার সেই মুহূর্তটা মনে রেখেছে অমুক একজন, যেটা আপনাকে খুব সুন্দর করে যত্ন করে বলল, সেটাই আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমাদের আজকের আড্ডা, এক ঘন্টার গান মুসাফিরের আড্ডা সেই পুরস্কারকে নিয়ে। পুরস্কারের কিন্তু ছবি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। আর জুড়ে থাকুন এভাবেই, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরে পুরস্কার। এখন গান

জানি একদিন স্বপ্নের দিন আসবে, পৃথিবী আবার মন প্রাণ খুলে হাসবে। জানি একদিন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরের পুরস্কার। একটা ঘটনার কথা বলি, বহু বছর আগে আমি আমার মামার বাড়ি গেছিলাম বাসে করে একটা জায়গায়। বেশি দূরত্ব নয়, তবু কিছুটা দূরত্ব তো অবশ্যই হবে। তো সেইখানে একটা সময় যখন আমরা জীবনে স্ট্রাগল করছি, তখন হয়তো সেইভাবে অর্থের সেভাবে এ থাকতো না, তাই যত সামান্য একটা উপার্জনের সেই অংশ সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। এবং মামা বাড়ি পৌঁছে তারপর সেখানে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এইসব করে যখন ফিরে আসছি, তখন কিন্তু দেখছি পকেটে পয়সাটা নেই, কোথাও একটা পড়ে গেছে। আর সেই সময় একটা চল ছিল, এখনও আছে এই ব্যাপারটা, দিদা ঠাকুমারা তারা ওই পকেটে নাতি বেরোনোর সময় কিছু একটা দিয়ে দেন, যে নে এটা রাখ। তো শতবার চেষ্টা করেও বলা যে না না না এটা নেব না, তোমার কাছে রাখো, কিন্তু তাদের মানে এই অবসরপ্রাপ্ত জীবনেও তারা যে আমাদেরকে দেন, এটাই সব থেকে বড় পুরস্কার হওয়া উচিত। তো সেটাও একটা অন্যরকম ভালো লাগা। তো যত সামান্য যাই হোক না কেন, যদি একটা জিনিসের 50 টাকা মূল্য হয় বাজার দর, সেখানে যদি কেউ 1 টাকাও দেয়, সেটাও কিন্তু বিরাট একটা মূল্য আর কি। তো তখনকার দিনের এই ব্যাপারটা তো বিরাট ছিল, আর সেক্ষেত্রে সেই 1 টাকাটাও যেন মনে হয় 100 টাকার সমান এখনকার। তো যাই হোক, টাকা তো পড়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে যদি দিদা বা ঠাকুমা আমাকে 1টা টাকা দেয়, তাহলে কিছু টাকা তো রইল, ঠিক আছে চলো। তো আস্তে আস্তে ভাবনা চিন্তা তৈরি হয়ে গেছে যে কত অবধি আমি যেতে পারবো, মানে মামার বাড়ি থেকে একটা রাস্তা, সেইখান থেকে আরেকটা রাস্তা বাড়ি, মানে দুটোই চেঞ্জ করে আসতে হবে বাসে। তো যাই হোক, প্রথম বাসটাকে নেয় হেঁটে অতিক্রম করে কাটানো যাবে, বা প্রথমটাই এসে কোথাও একটা থামা যাবে, তারপর থেকে বাকি রাস্তাটা হেঁটে চলে আসা যাবে। ঠিক হলো তাই, যে প্রথম ওখান থেকে বাসটা চেপে কিছুটা গন্তব্যস্থল আসবো। তার কারণ হচ্ছে দিদা দাঁড়িয়ে আছেন সেই গেটে, মানে আমি যে গাড়িতে উঠবো সেটা দেখবেন, তবেই তার আনন্দটা হবে। এবং তার এই আনন্দটা দেওয়ার জন্য আমি কিন্তু তখন সেই বাসটাতে উঠলাম, না হলে কিন্তু সেখান থেকেই হয়তো হাঁটা দিতাম, পরের থেকে হয়তো উঠতাম। তো যাই হোক, যা অর্থ ছিল তাতে হয়তো 1 মিনিটের ভাড়াটা সম্ভব। তো যাই হোক, উঠে পড়লাম বাসে। তো গল্পটা এইখানেই অদ্ভুতভাবে শুরু হচ্ছে বলি, এই বাসের মধ্যেই হঠাৎ করে চলতে চলতে যখন আমি নামবো, ঠিক তার 10 মিনিট মতো হবে, তার আগে আমি হঠাৎ আবারও হারিয়ে ফেলি সেই টাকাটা, যে টাকাটা ঠাকুমা আমাকে দিয়েছিলেন। কিছুতেই সেই টাকাটা খুঁজে পাচ্ছি না, সারা বাস তন্নতন্ন করে নিজে এদিক ওদিক সেদিক দেখলাম। এবং সবথেকে অদ্ভুত যে ব্যাপারটা, যেটা আমার কাছে সবথেকে বড় পুরস্কার, বাসের যে কটা মানুষ ছিল তারা সবাই মিলে সেই মূল্যটা খোঁজার চেষ্টা করছে, মানে তখনকার দিনে যেটা 5 টাকার কয়েন ছিল, সেই 5 টাকার কয়েনটা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে বাসের লোক। কারণ আমার বাস থেকে পকেট থেকে সেই ভাড়াটা কোথাও পড়ে গেছে। তো যাই হোক, একজন মানুষ দিনমজুর রোজ খাটেন, সেই 5 টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছিলেন এবং পেয়ে আমাকে তৎক্ষণাৎ দিয়ে বললেন যে বাবু আপনার টাকাটা। আমার সেই সময় প্রচণ্ড আনন্দ হচ্ছিল এবং সবথেকে বেশি দুঃখ লাগছিল, কারণ আমি তাকে কিছু দিতে পারলাম না, আমার সেই টাকাটা বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিতে হলো। এবং আজও আমি সেই মানুষটাকে খুঁজি, যে মানুষটা আমাকে ওই সময় তার ওই জায়গা থেকে, সে হয়তো অন্যভাবে নিয়েও নিতে পারতো,
কারণ তার তো দিন আনা দিন খাওয়ার একটা ব্যাপার। সে আমাকে সেই 5 টাকার কয়েনটা আমার হাতে দিয়ে বলল, আপনার টাকাটা এখানে পড়ে গিয়েছিল। এর থেকে বড় পুরস্কার আমি জীবনে এই পুরস্কারটাকে সব থেকে বড় পুরস্কার হিসেবে রাখি, কারণ আমার বড় মনে একটা অদ্ভুত আনন্দ হয়, এবং অদ্ভুতভাবে যতটা না আনন্দ হয় তার থেকে বেশি দুঃখও হয়। তাই ওই বলে না, কিছু কিছু ক্ষেত্রে সুখেও কাঁদে মন, তো কোথাও যেন এই ব্যাপারটা এর সঙ্গেভাবে মিলে যায়, আমার বুকটা ভেঙে যায়, কারণ সেই মানুষটাকে আমি 1 টাকা হয়েও দিয়ে দিতে পারলাম না, কারণ ভাড়া ছিল 5 টাকাই, দিয়ে দিতে হয়েছিল। সঙ্গে থাকুন, আজকের এই আড্ডা জমে উঠবে পুরস্কারের গল্প নিয়ে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা উপহার নিয়ে। তো সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের একটা বিশেষ মূল্য আছে। যদি কেউ কোনো অনুষ্ঠানে কোনো পুরস্কার পায়, সেটা তার কাছে একটা বিরাট প্রাপ্তির ব্যাপার। এবং অবশ্যই মানে সাফল্য পেয়ে যখন কখনো পুরস্কার আসে, মানে কোথাও হয়তো কোনো কম্পিটিশান সেখানে হয়তো জিতলো, তারপরে যখন তার কাছ থেকে তার হাতে পুরস্কারটা আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাধুর্য তৈরি হয় এবং অন্যরকম একটা সেখানে হয়তো জিতলো, তারপরে যখন তার কাছ থেকে তার হাতে পুরস্কারটা আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাধুর্য তৈরি হয় এবং অন্যরকম একটা

তারও মূল্য যেমন বিশাল, একটা বড় মানুষ, শ্রদ্ধার মানুষ, তার থেকে পাওয়া মূল্যও বিশাল। এই উপহার ব্যাপারটাই হচ্ছে সব জায়গা থেকে ভাবলে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ, এবং এর কোনো কখনোই এরকম কেউ ভাবার নয় বা ভাবাটা ঠিক নয়, যারা হয়তো অনেকে ভাবেন যে ও ও একটা কী উপহার দিল। জন্মদিনে এরকম অনেক ব্যাপার ঘটে যায় যেখানে হয়তো জন্মদিনে কেউ সবথেকে বেশি ভালো গিফটটা দিয়েছে, ভালো উপহারটা দিয়েছে, তার কাছে তার মূল্যটা প্রচুর বেশি, কিন্তু সে কেউ হয়তো অত দামি মূল্য দিয়ে দিতে পারেনি, তার কাছে গুরুত্বটা কম। সেই জায়গা থেকে ভাবতে গেলে আমাদের কিন্তু এই উপহার ব্যাপারটাকেই ছোট করা হয়। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেভাবেই থাকি না কেন, একটা ছোট্ট উপহারও আমাদের জীবনে যেন বড় আসনে বড় জায়গায় থাকে, এটাই আমাদের মূল বক্তব্য। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের স্পেশাল একটা উপহারকে সঙ্গে নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর

0: ফিক্সচারের করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা or from 1st of July.
3: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

তবে একটুকু ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে পুরস্কার নিয়ে। তো জীবনের সবথেকে বড় পুরস্কার এটাই হতে পারে, ধরুন কোনো বাচ্চা, কোনো শিশু, সে হয়তো চুপচাপ বসে আসে অনেকক্ষণ ধরে, আপনাকে সে দেখল এবং আপনি আপনার মুখের অঙ্গভঙ্গি দিয়ে তাকে হাসিয়ে উঠলেন। এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে? একদমই নয়। ধরুন আপনি ভিড় কোনো ট্রেনে বসে আছেন, প্রচুর যাত্রী, কেউ জায়গা ছাড়ছেন না, কারণ আপনি জায়গা ছাড়লেই অন্য অনেকেই বসে পড়বেন, কিন্তু তার মধ্যে একজন বৃদ্ধও দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে চোকাচুকি হতে তাকে জায়গা দিয়ে আপনি বসালেন। এই যে তৃপ্তি, সে যে একটা আনন্দ পেল, এর থেকে বড় আনন্দ বা এর থেকে বড় আশীর্বাদ আর কিছু কি হতে পারে? কিংবা ধরুন যে ছেলেটা 1.5 কোটি টাকার অফার পেয়েছে বিদেশ থেকে, সেখানে গিয়ে টাকা উপার্জন করবে, কিন্তু তার কাছে তার বাবা মায়ের মূল্যটাও কিন্তু বিরাট বেশি। সে ভাবল যে না, আমি যদি এর হাফও পাই, তাহলে যেখানে আমি আছি সেখানেই বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকবো, বিদেশ বিভুই গিয়ে সেখানে গিয়ে তাদের চোখে জলটা আমি আনতে পারব না। এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে সেই বাবা মায়ের কাছে, সেই সন্তানের? নিশ্চয়ই নাই। তো এভাবেই আমাদের টুকরো টুকরো সম্পর্ক, টুকরো টুকরো মুহূর্ত কোথাও না কোথাও সুন্দর আশীর্বাদ ও মুহূর্তে জড়িয়ে আছে, জড়িয়ে থাকতে দিন। তো আবারও আমাদের অপেক্ষা করছে কয়েকটা গান, চলুন চটপট শুনি, তারপর ফিরে এসে আবারও আড্ডা হবে পুরস্কার নিয়ে। এখন গান

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, শুনছেন গান মুসাফিরে পুরস্কারের কথা। তো সত্যি পুরস্কার পেতে কার না ভালো লাগে, আর সেই সম্মান যদি সশ্রদ্ধায় হয় তাহলে তারই ভালো লাগে। আবার সেই সম্মানটাই যদি ঠিকমতো আনন্দসূচক না হয় তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই পুরস্কার পেয়েও দুঃখে মন ভারাক্রান্ত হয়ে থাকার মতো। অনেক মুহূর্ত এমন থাকে যে মুহূর্তটায় অনেকে পুরস্কার ফিরিয়ে দেন, হয়তো সেই পরিস্থিতিতে পুরস্কার নেবার যে একটা ব্যাপার সেটা তৈরি হয় না, কোথাও যেন কেউ ফিরিয়ে দেন। এরকম জীবনে যারা কঠিন লড়াই করেছেন, সারা বছর ধরে উপার্জন করেছেন, সেই উপার্জনের টাকা একটা স্কুলের জন্য দান করে গেলেন, এটা তো একটা পুরস্কার, একটা মানবিকতার সুন্দর একটা দিক। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই থামতে হবে, সময় একদম শেষ। কেমন লাগলো? 4475039657122 অবশ্যই জানাবেন আজকের ইয়াটা কেমন লাগলো। তো জীবনে মানুষের কে ভালো রাখা এইটা যেমন একটা পুরস্কার, তাদের মুখে হাসি দেওয়া সেটাও একটা পুরস্কার, এর থেকে বড় পুরস্কার জীবনে আর কিছু হতে পারে না। আর এটাই আমাদের এখনকার সময়ে দাঁড়িয়ে ভাবার বিষয়, পুরস্কার হোক অর্থে নয়, আনন্দে খুশিতে ভালো থাকাতে।

খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু যে কোনো ঋতুরই একটা দারুণ রসায়ন আছে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, প্রত্যেকটা সিজনে কিন্তু স্পেশাল কিছু খাবারের ক্রেভিং আমাদের মধ্যে জন্মায়। যেমন শীত এলে এমন কিছু বিশেষ খাবার দাবার আমরা খেয়ে থাকি যেটা অন্যান্য সময়ে পেলেও সেই স্বাদটা ঠিক পাওয়া যায় না, এরকম প্রচুর খাবার আছে, সে নিয়েই আজ আড্ডা মারব। আপনারও যদি লিস্টে এমন কোনো খাবার থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত তিনটে গান আপনার জন্য শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। উইন্টার ক্রেভিং বলতে সব থেকে ফার্স্ট মাথায় আসে বিভিন্ন রকমের ভ্যারাইটির কেক খাওয়া, কারণ সামনেই ক্রিসমাস আসছে। প্রচুর ড্রাই ফ্রুট দিয়ে দারুণ একটা কেক খাওয়া, কেকের নাম শুনলে আমার দারুণ ক্রেভিং হয়। আপনার কিসের নাম শুনলে শীতকালে দারুণ ক্রেভিং হয়, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +7475039657 12 তে। আপাতত দুটো গান আপনার জন্য, শুনতে থাকুন রেডিও বাংলানি.কম।
1: এখন আমার

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একটা সত্যি কথা হলো, উইন্টারে যাই ক্রেভিং হোক না কেন, উইন্টার আসাটাই যেন একটা দারুণ ক্রেভিং। মানে উইন্টার কবে আসবে, ঠান্ডা কবে আসবে, বরফ কবে পড়বে, তো উইন্টার যেন যাই ক্রেভিং হোক না কেন, উইন্টার আসাটাই যেন একটা দারুণ ক্রেভিং। মানে উইন্টার কবে আসবে, ঠান্ডা কবে আসবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত এলেই সব থেকে প্রথমে যেটা মাথায় আসে সেটা তো বলেই দিলাম যে কেক খেতে ইচ্ছে করে, নানা রকম ভ্যারাইটির কেক। এছাড়াও শীতের কিছু স্পেশাল ডিশ আছে, সেটা হলো কড়াইশুটির কচুরি আর গরম গরম আলুর দম। উফ, লা জবাব বস। মানে আমার কিন্তু কড়াইশুটির কচুরি খেতে দারুণ ভালো লাগে, ব্রেকফাস্ট কিংবা ডিনার কড়াইশুটির কচুরি কিন্তু সবেতেই সুটেবল। এমন কোন ডিশটা আছে যেটা আপনার উইন্টার ক্রেভিংয়ের লিস্টে সবার ফার্স্টে থাকে, সেটা আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। আপাতত কয়েকটা গান শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। উইন্টার ক্রেভিং বলতে সব থেকে স্পেশাল যেটা একদম শো স্টপার সেটা হলো নলেন গুড়। এক্স্যাক্টলি, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, মানে জিভে এখনই জল চলে আসছে। পুলি পিঠে পায়েস এবং সব কিছুর মধ্যে নলেন গুড়ের একটা এসেন্স, সেটা যেন একদম মন থেকে শরীর সবটাই দুর্বল করে দেয়। মানে শীতের ক্রেভিং নিয়ে জাস্ট কোনো কথা হবে না বস, মানে শীতের ক্রেভিং ইটস লাইক হেভেন। শীতের ক্রেভিং নিয়ে কিন্তু আড্ডা শেষ হবে না, কিন্তু সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কখনো রোদ, কখনো মেঘ, আকাশের বুকে এই খেলা চলতেই থাকে। কভি ধূপ, কভি ছাও, এটা নিয়ে কিন্তু আমাদের প্রকৃতির নিরন্তর চলা। তাই আকাশে মেঘ দেখলেই কিন্তু আমরা যেমন বুঝতে পারি যে এবার বৃষ্টি নামবে, আবার ঠিক তেমনই বৃষ্টির পরেই আমরা জানি আবার আমরা রোদের ঝিলিক দেখতে পাব। ঠিক যেমন আমাদের জীবনে কখনো হাসি, কখনো কান্না, কখনো যদি আমাদের ভীষণ দুঃখ হয় সেই দুঃখই যে আমাদের চিরন্তন এবং থেকেই যাবে এমনটা কিন্তু নয়, কারণ তারপরেই হয়তো কোনো একটা মিষ্টি মুহূর্ত আমাদের জীবনে উপহার হিসেবে চলে আসতে পারে। তাই এই যে বললাম, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো আনন্দ, কখনো হাসি, কখনো কান্না, সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন পরিপূর্ণতা পায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে এই ধূপ ছায়া নিয়ে কথা বলবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে রাখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাকা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে ডিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে। আকাশ যখন ঘন কালো মেঘে ছেয়ে যায় তখন সত্যি মনটা কিন্তু বিষণ্ণ হয়ে যায়। মনে হয় এই তো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর তারপরে একটা কেমন প্যাচ প্যাচে ওয়েদার, সত্যি বেরোতে ইচ্ছে করে না তখন। কিন্তু আমরা এটাও জানি যে এই মেঘ একসময় সরে যাবে, আর আড়াল থেকে সূর্য আবার বেরিয়ে আসবে, রোদ বেরিয়ে আসবে, সূর্য তার কিরণ ছড়িয়ে দেবে প্রকৃতিতে। আর এটা কিন্তু চলতেই থাকে, এই রোদ আর মেঘে খেলা। ঠিক আমাদের জীবনেও কিন্তু এইরকমই ওঠা নামা হাসি কান্না চলতে থাকে। সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ধূপছায়া নিয়ে কথা বলছি, যেখানে আমাদের জীবনের সঙ্গেও কিন্তু ভীষণ মিল রয়েছে। আমরা যখন বিষণ্ণ বোধ করি আমাদের মনে হয় যে আমাদের এই মন খারাপটা কিন্তু থেকেই যাবে, কিন্তু সেটা তো নয়। তার পর মুহূর্তেই হয়তো এমন একটা মিষ্টি মুহূর্ত তৈরি হলো যে নিয়ে সে আমাদের মন ভালো হয়ে গেল। এই যেমন বৃষ্টির দিনের কথা বলছি, যে যখন সত্যি এরকম কালো মেঘে আকাশ ছেয়ে যায় আর তারপরে যখন রোদের ঝিলিক দেখা যায়, তখন যদি আকাশের বুকে আমরা একটা বড় রংধনু দেখতে পাই, তখন বলুন তো মনটা কেমন নিমেষে ভালো হয়ে যায়। আর সেই মন ভালো করা মুহূর্তটা কিন্তু আমাদের অনেকক্ষণ থেকে যায়। আর সেই ভালো লাগার যে আমাদের অনুভূতি সেটা নিয়ে চলুন এখন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি

0: তোমার আশা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
1: radiobangladesh.com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
2: পথ পেরিয়ে এসেছি তবু দুজনের।

দাছি ফান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতা থেকে কিছুটা অংশ আপনার জন্য শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। ধূপ অর্থাৎ রোদ। রোদ আর মেঘের খেলা চলতে থাকে আকাশের বুকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু এর যথেষ্ট মিল রয়েছে। আমাদের জীবনেও কখনো আনন্দে ভরপুর, কখনো বা একটু মন কেমন, আর সেই সবকিছু নিয়েই কিন্তু আমাদের জীবন। আসলে আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু যাকে বলে নিরবচ্ছিন্ন নয়। কখনো হাসি, কখনো কান্না, ঠিক রোদ আর মেঘের মতোই আমাদের জীবনেও কিন্তু খেলা চলে। আর এভাবেই আমাদের পথ চলা, এভাবেই আমাদের জীবন। আর আমাদের এই ধূপ ছায়া নিয়ে আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা, সেটা তো জারি থাকবেই, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল চক্ষু নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

চলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চ।

গান ছিল আপনার জন্য। ফিরলাম গান পর আমি অনামিকা আমাদের আজকে পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমি কথা বলছি ধূপছায়া নিয়ে। আকাশের বুকে কখনো রোদ কখনো মেঘ, এই খেলা চলতেই থাকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু তার একটা অদ্ভুত মিল রয়েছে, কারণ আমাদের জীবনেও কখনো হাসি কখনো কান্না। আর এই যে আমাদের ভালো মন্দ মিশিয়ে জীবনের চলার পথ, সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলে। তাই কোনো মুহূর্তই কিন্তু চিরন্তন নয়। তাই একটা সময় যখন আমাদের খারাপ আসে, তখন যদি আমরা সেই মুহূর্তটাকে নিয়ে বেশি ভাবি, তাহলে আমাদের জীবনের যে ভালো মুহূর্তগুলো সেগুলো আমরা ঠিক উপভোগ করতে পারবো না। তাই খারাপ সময়ে আমরা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো সেটা নিয়ে যদি আমরা ভাবি, আর পরেই যে আমরা আরো একটা খুব সুন্দর মুহূর্ত পেতে চলছি সেই কথা ভাবি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করব আমাদের আজকে পপকর্ন। আগামীকাল এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুতে থাকুন রেডিও বাংলা রেড

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: তাকে অবশ্যই বলা যায় দ্য ক্যাপ্টেন অব দ্য শিপ। ক্যাপ্টেন যেভাবে জাহাজকে তার নির্দিষ্ট লক্ষ্যপথে নিয়ে যান এবং নির্দিষ্ট কক্ষপথেও নিয়ে যান, তিনিও কিন্তু একটি গোটা ফিল্মকে নির্দিষ্ট কক্ষপথে নিয়ে যান। তিনি হচ্ছেন নির্দেশক, ডাইরেক্টর। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে নির্দেশকদের নিয়ে। নির্দেশক বললেই মনে পড়ে যায় একটা কথা, লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। এই অ্যাকশন থেকে আরম্ভ করে গোটা ফিল্ম মেকিংয়ের যার ওপরই ন্যস্ত থাকে ভার, তিনি হলেন নির্দেশক। তো এই নির্দেশকদের নিয়ে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক কাহিনী আছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

নির্দেশক কিংবা ডাইরেক্টর অথবা ফিল্ম মেকার যাই বলুন না কেন, তারা অত্যন্ত স্পেশাল একজন মানুষ। তো রেডিও বাংলার এই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়ে। তো এই নির্দেশকদের কথা বললে কিন্তু প্রথমেই আমার মনে পড়ে সত্যজিৎ রায়ের কথা, সেই লেজেন্ডারি ফিল্ম মেকার। তার প্রথম ফিল্ম পথের পাঁচালী, যেটা কি না শুধুমাত্র খরচের জন্য অর্থাৎ রীতিমতন টাকা পয়সার অভাবের জন্য 4 বছর প্রায় বন্ধ ছিল। ভাবতে পারেন, ওরকম একটি ফিল্ম কোনো প্রডিউসার পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে 4 বছর ধরে ফিল্মটি তৈরি হয় এবং এক্ষেত্রে সত্যজিৎ বাবুর ভাগ্য খুব ভালো ছিল যে অপু কিংবা দুর্গা কারোরই বয়সটা সেভাবে বেড়ে যায়নি, অর্থাৎ চেহারায় ওরকম ধরা পড়েনি। এটা অবশ্যই একটি আশীর্বাদ ছিল, সত্যজিৎ রায় তো বটেই আমাদের গোটা বাঙালি জাতির কাছে, কি বলেন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরারো দূরে।
1: এখন আপনার সঙ্গে যার কথা শেয়ার করব তাকে অবশ্যই বলা যেতে পারে একজন জিনিয়াস, কারণ তিনি এরকম বেশ কিছু কাজ করে গিয়েছেন যেগুলো কি না এক কথায় আনকনভেনশনাল তো বটেই, তার সঙ্গে অকল্পনীয়। একটা কথা আপনাকে বলি, একটা ঘটনা ইনফ্যাক্ট। তো সেই ভদ্রলোক একদিন উত্তম কুমারের বাড়িতে পৌঁছলেন। পৌঁছানোর পরে তিনি বললেন যে আপনাকে নিয়ে একটা ফিল্ম বানাতে চাই, আমি তার স্ক্রিপ্ট নিয়ে এসেছি বলে একতারা কাগজ তিনি টেবিলে রাখলেন। টেবিলে রেখে উত্তমবাবুকে স্ক্রিপ্টটা পড়ে শোনালেন, যদিও কাগজটা তিনি খুলে দেখেননি। উত্তম কুমার প্রচণ্ড খুশি, এরকম ভালো স্ক্রিপ্ট তিনি শোনেননি। তো সেই ভদ্রলোক চলে গেলেন বাড়িতে। তার পরের দিন উত্তমবাবু সেই কাগজগুলো খুলে দেখলেন, সেগুলো শোনেননি। তো সেই ভদ্রলোক চলে গেলেন বাড়িতে। তার পরের দিন উত্তমবাবু সেই কাগজগুলো খুলে

আজকে নিয়েই। আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তেই, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ইন্ডিপেন্ডেন্স অফ ডাইরেক্টর বা নির্দেশকের স্বাধীনতা, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। কিন্তু একজন ডাইরেক্টরের একটি ফিল্ম তাকে কেন্দ্র করে আরও একটি ফিল্ম তৈরি করা, এটা ভাবা যায় কি? এই কাজটাই কিন্তু করে গিয়েছিলেন আরও একজন নির্দেশক, আরও একজন পরিচালক, তিনি গৌতম ঘোষ। এবং সত্যজিৎ রায়ের অন্যতম অমর সৃষ্টি অরণ্যের দিন রাত্রি, তার সিকুয়েল তিনি বানিয়েছিলেন আবার অরণ্যে। এরকমই অদ্ভুত কাজকর্ম করে গিয়েছেন গৌতম ঘোষ। তো আজকে ওনার জন্মদিন, রেডিও বাংলার .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। তো আজকে আমাদের আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়েই। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা আমাদের জারি থাকবে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনে আমার কিসের প্রতিধ্বনি।

সাধারণত আমরা দেখে থাকি যে কোনো ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কোনো পুরুষ অথবা কোনো নারী অথবা কোনো বাচ্চা, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো পশু পাখিও কেন্দ্রীয় চরিত্রের রোলটি প্লে করতেই পারেন। কিন্তু একটি গোটা শহর একটি ফিল্মের কেন্দ্রীয় চরিত্র, এটা ভাবা যায় কি? এই কাজটি কিন্তু করে গিয়েছেন লেজেন্ডারি ফিল্ম মেকার মৃণাল সেন। তিনি তার একাধিক ফিল্মে, যেমন ধরুন ইন্টারভিউ, যেমন ধরুন 1971, এই সমস্ত ফিল্মে কিন্তু তিনি কেন্দ্রীয় চরিত্রটা একটি গোটা শহরকে ভেবেছিলেন। এই শহরটি হলো আমাদের কলকাতা। এরকমই অদ্ভুত অকল্পনীয় কাজ করে গিয়েছেন মৃণালবাবু। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার, আসলে আড্ডাটা জারি ছিল, জারি আছে নির্দেশকদের নিয়ে। নির্দেশকদের নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই নির্দেশকদের নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে নির্দেশকদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিওবাংলানে.কমে আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি আছি এবং প্রতিদিনে যেমনটা কথা হয় ঠিক সেরকমই কথা হবে আজকেও। সাথে থাকবে ভালো ভালো গান, আর আপনার পছন্দ মতো যদি আপনিও কোনো গান শুনতে চান তাহলে রিকোয়েস্ট করতে পারবেন। তাছাড়াও আড্ডা তো অবশ্যই দেব, কী নিয়ে আড্ডা দেব সেটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এবং শেষ অবধি আপনাকে থাকতেই হবে, তাই কানে রাখতেই হবে রেডিও বাংলানে.কম মন চক্রের উদ্দেশ্যে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

যখন আমাদের কিছু ভালো না লাগে তখন কিন্তু আমরা ঘুরতে যাই। ঘুরতে গিয়ে যাওয়া বলতে গেলে সবসময় আমরা যে কোনো কোনো জায়গা এক্সপ্লোর করতে হবে সেটা অবশ্যই মাথায় রাখি এবং তার সাথে সাথে নতুন কিছু করতে চাই। যেমন ধরুন প্রকৃতিকে যদি আমরা বেশি করে এক্সপ্লোর করতে চাই, তাহলে আমরা কখনো কখনো পাহাড়ে ওঠার সময় গাড়ি ব্যবহার না করে ট্রেক করি, তাই তো? ঠিক সেই রকমই যদি আমরা কখনো বিচ যাই এবং সেই বিচে যদি ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে, বিশেষ করে স্কুবা ডাইভিং বা প্যারাসেলিং, যেগুলো ওয়াটার বেসড অ্যাক্টিভিটি, তাহলে সেগুলো কিন্তু আমরা করতে চাই। সমুদ্রের তলায় যাওয়াটা কিন্তু শুধুমাত্র ছোটোখাটো ব্যাপার না, একটা বিরাট বড় ব্যাপার এবং বিরাট একটা জ্ঞানের ব্যাপার। তো সেটা নিয়েই আজকের আড্ডা। সমুদ্রের ভিতরে যাওয়া এবং স্কুবা ডাইভিং কতটা আনন্দের, কতটা এক্সাইটমেন্টের, সেই সব কিছু নিয়েই আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যারা যারা জলের ভয়কে জয় করতে পেরেছে, বা বলা যেতে পারে যে জলটার কোনো ব্যাপারই না, তাদের কাছে এই যে স্কুবা ডাইভিং করার, এটার কিন্তু একটা আলাদাই মজা আছে। আর যারা যারা হঠাৎ করে খুবই ভয় পায় জলে এবং তাদেরকে জোর করে নামানো হয় স্কুবা করানোর জন্য বা প্যারাসেলিং করানোর জন্য, শুধুমাত্র এইটা ভেবেই যে কিচ্ছু হবে না, একটা নতুন কিছু জানতে পারবো, একটা নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো, এবং তার থেকে বড় কথা যেটা ভীষণভাবে আমার মনে হয় গ্রহণযোগ্য, সেটা হচ্ছে তুমি স্কুবা করো বা না করো তোমাকে পয়সা ফেরত করা যাবে না। এরকম সিচুয়েশনে আপনি থাকলে কি করতেন, বা আপনি যদি থেকে থাকেন তাহলে তাহলে আপনি কি করেছেন, সেটা অবশ্যই জানতে চাইবো। এবং স্কুবার এক্সপিরিয়েন্সটাও প্লিজ শেয়ার করতে ভুলবেন না আমার সঙ্গে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: অনেক জায়গায় বিশ্বের নানান জায়গায় স্কুবা করা যায় এবং সমুদ্রের তলায় প্রবাল প্রাচীর এবং নানা ধরনের গাছ, নানা ধরনের শৈবাল বলা যেতে পারে বা বলা যেতে পারে নানান ধরনের প্রাণী, বিশেষ করে রঙিন মাছ, সেটার কিন্তু দেখার একটা এক্সপিরিয়েন্স আছে। বিশেষ করে আমার মনে হয় ভারতবর্ষে যদি আপনি স্কুবা করতে চান এবং আপনার যদি কোথাও গিয়ে মাইথোলজিতে একটু হলেও বিশ্বাস থাকে, তাহলে দ্বারকা নগরী, যেটা সমুদ্রের তলায় আছে বা তলিয়ে গেছিল অনেক অনেক বছর আগে, সেটা স্কুবার মাধ্যমে কিন্তু আপনি দর্শন করতে পারবেন। এবং সত্যি যারা যারা দর্শন করেছেন তারা সেটা ফিল করেছেন। আর যেহেতু সমুদ্রের গহীন বা হচ্ছে একদম ভিতরে গিয়ে কথা হচ্ছে, তো সেইটার জগৎটা যে কতটা অন্য রকম, কতটা রঙিন, সেটা আমার মনে হয় না যারা যারা দেখেছেন তারা বুঝতে, শুধুমাত্র তারাই বুঝতে পারবেন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: radiobanglani.com-এ আজকে সমুদ্রের গহীন জায়গায় আমরা পৌঁছে গেছি, বা গহীন সমুদ্রে আছি এটা বলা যেতে পারে। স্কুবা ডাইভিং বা স্নর্কেলিং আরও অনেক জিনিস নিয়ে, ভীষণভাবে সেফটি নিয়ে কিন্তু স্কুবা করা উচিত আমার মনে হয়, যাতে ব্রিদিং প্রবলেম আছে বা অনেকেই আছে, বিশেষ করে আমি, যে জল দেখলেই বা জলের ভিতর ডুবলেই মনে হয় যে একটা ক্লস্ট্রোফোবিয়া ভীষণভাবে আছে জলের তলায়, সেটা আমি ফিল করি। সেরকম হলে আমার মনে হয় না যাওয়া উচিত। এবার যদি আপনি ভয়কে জয় করতে পারেন, নতুন কিছু এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই যাওয়া উচিত। আর যদি আপনি স্কুবা করে থাকেন বা স্নর্কেলিং করে থাকেন, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার এই সুন্দর এক্সপিরিয়েন্সটা। আর আমাকে ফলো করার জন্য www.radiobanglanei.com ফলো করতে হবে।
1: হাতের মুঠোর কঠিন সাথ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা দেখ কেমন লাগে। যে মানুষটা একবার ঠকে গেছিল সেই মানুষটা যখন যার থেকে ঠকেছিল সে অপদস্থ হতে দেখে, তখন কিন্তু মনের মধ্যে থেকে এই কথাটা খুব সহজে বেরিয়ে আসে, এবার দেখ কেমন লাগে। আমাকে তো খুব বলতিস বা আমাকে তো খুব এরম করেছিস, এবার দেখ তোর কীরকম হয়, কীরকম লাগছে মজাটা। তো এই জায়গা থেকে বেরিয়ে আসে এই সুন্দর একটা শব্দ যার নাম দেখ কেমন লাগে। তো আমরা সবাই জানি প্রত্যেকটা শব্দের মধ্যে বা প্রত্যেকটা এরকম কথার মধ্যে এক একটা গল্প আছে, আর সেই গল্পটা অদ্ভুতভাবে কোথাও না কোথাও এই শব্দের সঙ্গে জুড়ে থাকে একটা ভালো মন্দ ব্যাপারকে সঙ্গে করে। ঠিক এই যে শব্দটা দেখ কেমন লাগে, হয়তো কোথাও কোনো একটা সময় সেই মানুষটা তাকে দুঃখ দিয়েছিল বা কষ্ট দিয়েছিল বা ছোট করেছিল। মানুষের এখন অনেক মানুষের একটা প্রবণতা থাকে যে মানুষকে ছোট করে দেখা, কেউ তো পারে একদিন সে বড় হবে কোনো না কোনোভাবে, তখন কিন্তু তার মুখের ওপর ফিরে আসবে সেই জবাবটা দেখ কেমন লাগে। একটা সময় আমাকেও তো অনেক কথা বলেছিলি, আমাকেও তো অনেক কিছু সহ্য করতে হয়েছিল এবং আমিও কষ্ট পেয়েছিলাম। আজ বুঝতে পারছিস তো সেই কষ্টের জ্বালাটা কোন জায়গায়? তো সত্যি কথা বলতে আমরা প্রথমে এই ব্যাপারটা সম্পর্কে একটু ভাবব, কাকে কখন কি বলতে হয় বা কাকে কতটা কি বললে সে দুঃখ পাবে, বা আমার আদৌ কি কারোর প্রতি সমালোচনা করাটা ঠিক। হ্যাঁ, সমালোচনা করা একটা দিকে হয়তো কোথাও না কোথাও ঠিক, আবার কোথাও না কোথাও এই সমালোচনা করতে করতে সমালোচনাগুলোই থেকে যায়, আসল কাজগুলো হারিয়ে যায়। তো আমাদের প্রত্যেকের উচিত কাজে কনসেন্ট্রেট করা। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। আর শুনতে থাকুন এভাবেই সৌভিকের সঙ্গে আজকের স্পেশাল আড্ডা দেখ কেমন লাগে। এখন আপনাদের জন্য অপেক্ষা করছে এই স্পেশাল গানটা, শুনে নিন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা, দেখ কেমন লাগে নিয়ে। তো অনেকে আমরা যখন কারোর কোনো একটা ব্যাপারকে গুরুত্ব দিই, তখন কিন্তু এই বারবার বলা সত্ত্বেও অনেকে শুনতে চায় না, বুঝতে চায় না, সে তার জায়গায় অনড় থাকে। কিন্তু কোথাও না কোথাও কেউ না কেউ কারোর ভালো চায়। সেই ভালো চাওয়াগুলো যখন মানুষ না বুঝতে পারে না, তখনই সমস্যায় পড়তে হয়। আর সেই সমস্যাগুলি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এই যে দেখ কেমন লাগে ব্যাপারটা, যে আমি তো এই কথাটা বলেছিলাম তোকে, তুই বুঝলি না, তোর এটা কিন্তু ভালো হতো কিন্তু তুই শুনলি না, এবার দেখ কেমন লাগে। বুঝতে পারছিস তো লাগাটা কতটা জোরে লাগছে? আমি যদি আগে এই ব্যাপারটা তোকে করতে বলতাম, যদি করতিস, তাহলে হয়তো এই সময়টা তোকে দেখতে হতো না। তো এই যে একটা কথা, সেই কথার নেপথ্যে একটা গল্প তৈরি হয়। জীবনের প্রত্যেকটা মুহূর্তে গল্প থাকে, প্রত্যেকটা সেকেন্ডের গল্প থাকে, কিন্তু আমরা সেই সেকেন্ডকে বা সেই সময়টাকে গুরুত্ব দিই না, ভুলেই যাই সেই গল্পটা। হয়তো একটা গল্প তৈরি হয়ে আছে, জানি না। আজ আপনাদের সঙ্গে এখানে যেমন আমি আড্ডা দিচ্ছি, এই মুহূর্তে আড্ডা চলছে, গল্প চলছে, এই গল্পের নেপথ্যে আরেকটা গল্পও কিন্তু থেকে যাচ্ছে কোথাও, হয়তো কোথাও না কোথাও এই গল্পটা আপনার সঙ্গেও মিলে যাচ্ছে। এটাই কিন্তু গল্পের আসল চমক। আর এক্ষেত্রে আমিও কিন্তু বড়াই করে বলতেই পারি, দেখ কেমন লাগে। শুধু আমি গল্প বলবো আর আপনাদের মিলবে না, তা তো হতে পারে না, মিলুক গল্প। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা, দেখ কেমন লাগে নিয়ে।

0: আর করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন। কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরালাম কয়েকটা গানের পর আবারও আজকের এই গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন ব্যাক কেমন লাগে। তো সত্যি ভাবেননি এই জায়গাটায় এই জিনিসটা রাখলে সব থেকে বেশি সুন্দর হবে, কিন্তু আপনার মন বলছিল। আবার কখনো কখনো মন এটাও বলছিল, দূর, এখানে রাখলে হয়তো এতটা ভালো হবে না। কিন্তু কেউ আপনাকে প্রথম থেকেই এই ব্যাপারটা বলছিল যে এখানটা রাখলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে, ভালো হবে, দেখতে আরও সুন্দর লাগবে। কিন্তু আপনি কোথাও না কোথাও এই ব্যাপারটাকে গুরুত্বই দিচ্ছিলেন না, সরিয়ে দিচ্ছিলেন বারবার করে। আর কানের মধ্যে দিয়ে বারবার ওই একটাই শব্দ ভেসে আসছে, দেখ কেমন লাগে, এখানটা দিয়ে দেখ একবার। কিন্তু আমরা কেউ দেখিতাম না, আমরা কেউ বুঝতে চাইতাম না, আমরা ভাবতাম আমি যেটা বলছি সেটাই ঠিক, এইখানে এই ফুল গাছের ব্যাপারটা দিলে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু সেটা হয়ে গেল, আর যখন হয়ে গেল তখন মনে হচ্ছে যে মানুষটাকে আমি বারবার কষ্ট দিলাম বা বারবার তার কথা শুনলাম না, তাকে জড়িয়ে ধরে একটু আদর করে তাই করবেন। কারণ কোথাও না কোথাও আমরা সত্যিটাকে চিনতে পারি না, মিথ্যের মোড়কে জীবনটা এত বেশি রঙিন হয়ে উঠেছে না, সত্যিটা কোথায় হারিয়ে যায়। সত্যি খুঁজুন, সত্য খুঁজুন, সত্যিকারের ভালো বন্ধুকে আরও আষ্টে পৃষ্ঠে রাখুন, সঙ্গে থাকুন, তার কথা শুনুন। ফিরে আসছি আবার আজকের এই স্পেশাল একটা দেখ কেমন লাগেনি। এখন গান।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডায়, দেখ কেমন লাগে। তো সত্যি পাড়ার পল্টু রতনকে বলেই গেল যে দেখ কেমন লাগে, খুব তো রোজ আমাকে জ্ঞান দিস, খুব তো আমাকে ভুলভাল কথা বলিস, খুব তো আমাকে চমকাস, আজ দেখ কে তোকে চমকে দিয়ে গেল, এবার বল, আর বল মনে মনে দেখ কেমন লাগে। সত্যি এই যে আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, মানুষকে ভুল ভাবি, নিজের মতো করে নিজে কথা বলি, নিজের মতো করে একটা মানুষকে সাজিয়ে নিই, ও এটা বলতে পারে বা ও এটাই ভাবছে, এটা ভুল, সম্পূর্ণ ভুল। কারণ হয়তো এটা ভাবছেই না, ও ভাবছে অন্য কিছু, যে ওকে কীভাবে সহযোগিতা করা যাবে বা ওকে কীভাবে ঠিকঠাক রাখা যাবে। কিন্তু অপরপক্ষ ভাবছে যে দেখেছো ফোন নিয়ে আসছে, আসলে তা নয়। এই জন্য প্রত্যেকটা মানুষের আমাদের কথা বলার প্রয়োজন। হ্যাঁ, কথা বললেই কিন্তু সব সমস্যার সমাধান হয়, তখনই কিন্তু বলতে হয় দেখ কেমন লাগে, এতক্ষণ তো বুঝতে পারিসনি, এবার যখন বুঝতে পারলি এবার কেমন লাগছে বল, দেখ কেমন লাগে, তুইও আমাকে এত কষ্ট দিলি, এবার নিজে যখন বুঝতে পারছিস যে হ্যাঁ আমারও এটা খারাপ লাগছে, নিশ্চয়ই বুঝতে পারছিস কোথাও তুই ভুলছিলি, এই ভুলগুলো ধরা পড়ুক, সত্যিগুলো বেরিয়ে আসুক, গল্প সত্যি হোক বা মিথ্যে, কিন্তু সম্পর্ক টিকে যাক, সম্পর্ক সত্যতার পথ দেখুক। আপনি যা ভাবছেন মনে মনে, আপনার প্রিয়জনের জন্য ভালোটাই ভাবছেন, আপনি যা করতে চাইছেন বা বলতে চাইছেন প্রিয়জনের ভালোর জন্যই বলতে চাইছেন, এইটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। সঙ্গে থাকুন, ফিরব এখন গান শুনে।

শুনছেন রেডিও বাংলা .com, সোম থেকে শুক্র এভাবেই আমাদের আটাচার জমাটে, এবং এখন কিন্তু একদম শেষ দিকে পৌঁছে গেছি শোয়ের। তাই দেরি না করে আজকের এই শো শেষ করে অবশ্যই কিন্তু আপনারা মনে করে লিখতে ভুলবেন না 4475039657122 আজকের এই আড্ডা, দেখ কেমন লাগে, আপনাদের সমস্যার সমাধান নিশ্চয়ই অনেকটা হলো, ভুল কিছু ভাঙলো, হ্যাঁ হাত থেকে কাজ পড়ুক না পড়ুক ভেঙে যাক ক্ষতি নেই, কিন্তু ভুলগুলো ভেঙে যাক সত্যি দেখা দিক, আপনি তাকে ভুল বুঝছেন সেই ভুল বোঝাটা মিটে যাক। কারণ যে কোনো সম্পর্কের মধ্যেই একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক থাকে, খারাপ দিকটাকে সরিয়ে রাখতে হয়, প্রাধান্য দিতে নেই, ভালোটাকে আঁকড়ে ধরতে হয়, যত্ন করতে হয়। ঠিক ওই গাছের মতো যে এই জায়গায় অমুক গাছটা লাগে বা এই ফুল গাছটা এই দিকে রাখলে যতটা সুন্দর লাগে, এর পাশে এইখানটা রাখলে আরও বেশি সুন্দর লাগে, তখন কিন্তু বলতে হয় দূর থেকে দেখ তো কেমন লাগে, তখন একটা অদ্ভুত স্নিগ্ধতা কাজ করে, ভালো লাগা কাজ করে। যে কোনো দেখার মধ্যে ভালো দেখাটা খুব দরকার, আর সেই ভালোটা খুঁজতে নয় চিনতে হবে। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এভাবেই জুড়ে থাকুন, এভাবেই শুনতে থাকুন পরবর্তী শো। আজ আসি, আগামীকাল আবারও দেখা হচ্ছে, শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা।

সত্যি পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, পুরনো বন্ধু কিচ্ছু ভোলা যায় না। পুরনো জিনিসের প্রতি যেন একটা অদ্ভুত পিছু টান থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে পারে, এই মাহাত্মটা সত্যি বিরাট। প্রত্যেকটা মানুষের পুরনো যে কোনো জিনিসের প্রতি একটা দারুণ টান থাকে। যেমন আমার পুরনো ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগে, পুরনো সংবাদপত্র, মানে অনেক পুরনো ঘটনা যেটা হয়তো সেই সময় পড়ে বুঝতে পারিনি, কিন্তু এই বয়সে এসে তার মাহাত্মটা বা সেই ঘটনার মূল অংশটা বুঝতে পারি। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আপনারও নিশ্চয়ই পুরনো এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি সেই সময়, আজ থেকে কিছু বছর আগে, সেই সময় বুঝতে পারেননি, এখন তার মাহাত্মটা বা তার বিশেষত্বটা আপনি বুঝতে পারেন, সেই জিনিসটা কি সেটা আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি পরপর তিনটে গান নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। পুরনো দিনের কথা বলতে যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হলো দিদানের বিকেলবেলা গল্প বলা। গরমের ছুটি কিংবা পুজোর ছুটি বা শীতের ছুটির সময় আমরা সবাই মামার বাড়ি যেতাম। মামার বাড়ির বিকেলগুলো, মামার বাড়ির সকালগুলো, মামার বাড়ির সব কটা মুহূর্ত আমাদের কাছে এখনও ভীষণ ঝকঝকে। বা দিদানির মুখ থেকে গল্প শোনা সেটা কিন্তু দারুণ ব্যাপার। কত রকম গল্পের ঝুলি নিয়ে সেই সময় দিদান বসতো আমার মনে আছে। ভূতের গল্প বলতো, রাজারানীর গল্প বলতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে আপনার মামার বাড়িতে গেলে সবথেকে প্রিয় মানুষটা থেকে গল্প শোনা, বা দিদিমা ঠাকুমার থেকে গল্প শোনা, বা দাদুর কাছ থেকে গল্প শোনা। আমার দাদু ভাইও দারুণ সুন্দর গল্প বলতেন। পুরনো গল্প যেন এখনও ভীষণ ঝকঝকে, ভীষণ সুন্দর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আপনারও এরকম গল্পের কথা বা পুরনো এমন কোনো কথা আছে যেটা আমাকে জানাতে চান, অবশ্যই জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো রেডিও বাংলা নেট। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। আলির প্রাণ।

এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানিউজ ডট কম। মন যখন নিরুদ্দেশ, বৃষ্টির গান শুনলেই মনটা এক ঝটকায় ছোটবেলার বৃষ্টির দিনগুলো চলে যায়। ছোটবেলার বৃষ্টির দিনগুলো না ভারী ইন্টারেস্টিং ছিল। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো স্কুল পুরো কাট কাট নয়, স্কুল ছুটির একটা বাহানা। কারণ অত বৃষ্টির মধ্যে স্কুল পাঠাবে না, এই অ্যাসিওরেন্সটা কিন্তু ছিল। যাই হোক, ছোটবেলায় কার্টুন চালিয়ে বসতাম বৃষ্টির দিনগুলোয়, ব্রেকফাস্ট করে মনে পড়তো পড়াশোনা তখন খুব একটা, মানে বৃষ্টির দিনে পড়াশোনা করতে খুব একটা মন চাইতো না, তখন মনে হতো অঙ্ক খাতার পাতা ছেড়ে নৌকো বানিয়ে ফেলবো, আর সেই নৌকোগুলো ভাসিয়ে দেব বাড়ির সামনে যে বৃষ্টির জল জমে থাকতো সেখানে। কী অদ্ভুত সুন্দর লাগতো না, মানে অত নৌকো, 10-12টা নৌকো সবাই মিলে আমরা ভাই বোনরা মিলে ছাড়ছি, কোনো নৌকা ডুবে যাচ্ছে, কোনো নৌকা ভাসছে, একটা অদ্ভুত সুন্দর লাগতো। এখন সময় থাকলেও নৌকো বানানো হয় না, আমরা কিন্তু পদ্ধতি ভুলিনি, সময় বলছে আমরা বড় হয়ে গেছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি তিনটে গানের পরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানিউজ ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে, মন যখন নিরুদ্দেশ। আর আপনার প্রিয় ঠিকানা www.radiobanglanet.com। পুরনো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। সব থেকে ইন্টারেস্টিং পুরনো গান, কারণ গান স্মৃতি বহন করে বেড়ায়। প্রত্যেকটা সময়ের গান কিছু না কিছু স্মৃতি বহন করে বেড়ায়। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আমাদের কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায়, বা বিশেষ কোনো জায়গার কথা মনে পড়ে যায়, বিশেষ কোনো সময়ের কথা মনে পড়ে যায়। আপনারও জীবনে নিশ্চয়ই এমন কোনো প্রিয় গান আছে, বা এমন কোনো গান আছে যেটা আপনি আপনার কোনো কাছের মানুষকে উৎসর্গ করতে চান, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। দেখুন পুরনো কোনো স্মৃতি আবার মনের মণিকোঠায় ঘোরাফেরা করে কিনা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আগেও বলেছি আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আড্ডা হয়। সেই বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছে পুরনো বিষয় নিয়ে। পুরনো বিষয় বলতে পুরনো বন্ধুদের কথা দারুণ মনে পড়ে, স্কুলের বন্ধুদের কথা, যাদের সঙ্গে এত মেমোরিজ রয়েছে আমাদের, এত সুন্দর মুহূর্ত রয়েছে, স্কুলের খেলার মাঠ, বেঞ্চ, প্রচুর স্মৃতি রয়েছে। স্কুল ছুটির পর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা স্কুল থেকে বেরিয়ে লাল নীল গোলা খাওয়া, প্রচুর স্মৃতি রয়েছে। শুধু পুরনো বন্ধু নয়, পুরনো এমন কোনো আত্মীয়ও আছে আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের এখন হয়তো যোগাযোগটা নেই, বা এমন কোনো মানুষ আছে একটা সময় বা ছোটোবেলায় তাদেরকে আমরা জড়িয়ে বাঁচতাম, সেই মানুষগুলো হয়তো পৃথিবীতেই এখন নেই। সেই সমস্ত মানুষের জন্য পরের গানটা সাজিয়ে রাখলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। আজকের মতো সময় বলছে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা দেব। শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

বলা হয় বই খুব ভালো বন্ধু, তাই বইয়ের সাথে অনেকটা সময় খুব ভালোভাবে কাটানো যায়। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা নিয়মিত শুধু বই পড়েনি না, নিয়মিত বই কেনেনও। আর এইভাবেই বাড়িতে জমে যায় বহু বই, আর সেই সমস্ত নানা রকম বইকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে তারা গুছিয়েও রাখেন। কিন্তু শুধু আলমারিতে বই রাখলেই হয় না, বইকে নিয়মিত যত্ন করাটাও কিন্তু প্রয়োজন। তাই বইকে ভালোভাবে সংরক্ষণ করাটা খুব জরুরি, আর সেই বইয়ের যত্ন নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে বইয়ের যত্ন নিয়ে কথা বলবো, কারণ যারা বই ভালোবাসেন তাদের বইকে খুব ভালোভাবে রাখতেও কিন্তু ভারী ইচ্ছে। আর সেই কারণেই তো খুব সুন্দর করে করে সবাই বুক শেলফ বানান, নানা রকমের কারুকার্য করা, নানা রকমের ডিজাইনের এখন বইয়ের আলমারি রয়েছে, সেগুলোতে খুব সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালোবাসার ছোঁয়া। আর সেই জন্যই তো বই, যা ভীষণ প্রিয়, তার ঠিকঠাক যত্ন আত্তি, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বই পড়ার অভ্যেস অনেকেরই রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার যে অভ্যেস সেটাও কিন্তু বদলে গেছে। এখন অনেকেই নেট মাধ্যমেই বই পড়ে থাকেন, অনেকেই নিয়মিত ই বুক পড়েন, তাই সেভাবে যেটাকে বলে একেবারে হাতে তুলে নিয়ে বই পড়া সেটা হয়তো এখন অনেক কমে গেছে। তবে এখনও অনেক বই প্রেমী আছেন যারা হাতে বই নিয়ে পড়তেই বেশি পছন্দ করেন, আর সেই বইয়ের যত্ন প্রয়োজন, আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। সারাদিনে একবার একটু বই পড়তেই হবে এরকম কিন্তু অনেকেই রয়েছেন, যাদের সারাদিনে যদি একটি বার বই না পড়া হয় তাহলে মনে হয় দিনটা অসম্পূর্ণই বোধহয় থেকে গেল। আর সেই রকম মানুষদের বাড়িতে কিন্তু রয়েছে সারি সারি সাজানো বই, আর এই বইকে ভালোবাসা আর তার যত্ন আত্তি করা সব কিন্তু এক কথা নয়। পড়তে ভালোবাসলেও ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না, বা কিভাবে করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, বা সেই রকমভাবে সময় নিয়ে সেটা করার যে সময় সেটা বার করতে পারেন না। আর সেই জন্য অনেক সময় যেটা হয় যে সবচাইতে যে প্রিয় বই সেটা হয়তো পোকা কেটে নিয়েছে বা সেই বইটা খারাপ হয়ে গিয়েছে। তাই কিভাবে রাখলে বই ভালো থাকবে বহুদিন পর্যন্ত সেই সবকিছু নিয়ে কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকে পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট বিরতির পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বই পড়তে অনেকেই ভালোবাসি, কিন্তু সেই বইকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে সেই বইয়ের যত্ন আত্তি করা হবে, সেটা নিয়ে অনেকেরই অনেক ভাবনা চিন্তা রয়েছে। একটা সময় ছিল যখন আমরা জানি যে বইগুলোতে যাতে পোকামাকড় না ধরে, পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বইয়ের পাতার ভাঁজে ভাঁজে মা দাদিরা যেটা করতেন, নিম পাতা কিংবা শুকনো লঙ্কা সেগুলো রেখে দিতেন, তাতে নাকি বইয়ের যে পোকা ধরার সেই চান্সটা অনেক কমে যায়। এছাড়া বইয়ের আলমারিতে একটি কাগজে মুড়ে অনেক সময় যেটা দেখা যেত, এক টুকরো কর্পূর রেখে দিতেন তারা কিংবা গোলমরিচ, তাতেও পোকা একদম পালিয়ে যায়। আবার অনেক সময় বইয়ের আলমারিতে ন্যাপথলিন রাখতেও আমরা দেখি। আসলে অনেক দিন ধরে যখন বই থাকে তখন বইয়ের আলমারি থেকে একটা, সেই বইয়ের মধ্যে থেকে কেমন একটা পুরনো স্যাঁতসেঁতে একটা গন্ধ বেরোয়, আর ন্যাপথলিন দেওয়া থাকলে সেই গন্ধ একদম থাকে না। এইভাবেও কিন্তু অনেকেই বইয়ের যত্ন নেন। এই বইয়ের যত্ন নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

প্রায় আমরা অনেকেই দেখেছি, নিশ্চয়ই মনে আছে আপনারও, যে নতুন বই এলেই সেই বইকে মলাট দেওয়া হতো। আর এইভাবে মলাট দিয়ে রাখলে বই কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু বইয়ে মলাট দেওয়াটা আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু বইয়ের কভারে যদি মলাট দেওয়া থাকে তাহলে সেই বই দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। বই পড়তে অনেকেই ভালোবাসে না, সেই জন্য অনেক বই বাড়িতে জমে যায় আর সেগুলোকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। কিন্তু যেটা অনেকদিন পরে হয় সেটা হলো সেই বইয়ের আলমারি থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে বইয়ের একটা গন্ধ বেরোয়। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, মাঝে মধ্যে যদি সেই বইগুলোকে নিজের ভালোবাসার ছোঁয়া একটু দেয়া যায়, বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখা, বইগুলো বার করে হাওয়ায় রাখা, কিংবা বইগুলোকে যেখানে জানালা দিয়ে রোদ আসছে সেখানে একটু ছড়িয়ে দেওয়া, তাতে বই অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আবার যেটা হয়, যারা বই পড়েন তাদের মধ্যে অনেকেরই একটা অভ্যেস আছে, সেটা হলো যেই পাতাটা পড়া হচ্ছে সেই পাতাটাকে একটু মুড়ে রাখেন আবার পড়ার সময়, যাতে সেই পাতাটা আবার খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি বুকমার্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু বই খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম। সেই জন্যই এইরকম যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে একটু মনে রাখি তাহলে আমাদের সেই ভালোবাসার সেই প্রিয় বইগুলোকে দীর্ঘদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারব। আমাদের এই বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায় কথায় কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পুরনো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বাড়িতে আমাদের যে সমস্ত প্রিয় জিনিসগুলো রয়েছে সবকিছুরই আমরা নিয়মিত যত্ন নিই, কিন্তু বই যা আমাদের ভীষণ প্রিয়, আমাদের সেই যে পছন্দের বইগুলো যেগুলো আমরা হয়তো খুব খুঁজে খুঁজে আমরা সেগুলোকে কিনেছি বা সংগ্রহ করেছি, আর সেগুলোকে আমরা খুব যত্ন করে বইয়ের আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু তাতেই কিন্তু আমাদের কাজ শেষ হলো না। আমাদের বইগুলোকে যদি আমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে তার নিয়মিত যত্ন আত্মীয় প্রয়োজন, আর সেই জন্য যদি আমরা একটু বইয়ের যত্ন নিই তাহলে বহুদিন পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমাদের বইগুলোকে সংরক্ষণ করতে পারব। আমাদের এই যে বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের আড্ডা এখানে থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোবট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোবট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: হাত কাকি বাসিটা ঠিক পড়ে নজরে বলে দি সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আইবার পাশ গিয়ে রোম সাইড প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
1: তাকে অবশ্যই বলা যায় দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। ক্যাপ্টেন যেভাবে জাহাজকে তার নির্দিষ্ট লক্ষ্যপথে নিয়ে যান এবং নির্দিষ্ট কক্ষপথেও নিয়ে যান, তিনিও কিন্তু একটি গোটা ফিল্মকে নির্দিষ্ট কক্ষপথে নিয়ে যান। তিনি হচ্ছেন নির্দেশক, ডাইরেক্টর। তো রেডিও বাংলার ডটকমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে নির্দেশকদের নিয়ে। নির্দেশক বললেই মনে পড়ে যায় একটা কথা, লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। এই অ্যাকশন থেকে আরম্ভ করে গোটা ফিল্ম মেকিংয়ের যার ওপরই ন্যস্ত থাকে ভার, তিনি হলেন নির্দেশক। তো এই নির্দেশকদের নিয়ে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক কাহিনী আছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

নির্দেশক কিংবা ডাইরেক্টর অথবা ফিল্ম মেকার, যাই বলুন না কেন, তারা অত্যন্ত স্পেশাল একজন মানুষ। তো রেডিও বাংলার এই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়ে। তো এই নির্দেশকদের কথা বললে কিন্তু প্রথমেই আমার মনে পড়ে সত্যজিৎ রায়ের কথা, সেই লেজেন্ডারি ফিল্ম মেকার। তার প্রথম ফিল্ম পথের পাঁচালী, যেটা কি না শুধুমাত্র খরচের জন্য অর্থাৎ রীতিমতন টাকা পয়সার অভাবের জন্য 4 বছর প্রায় বন্ধ ছিল। ভাবতে পারেন, ওরকম একটি ফিল্ম কোনো প্রডিউসার পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে 4 বছর ধরে ফিল্মটি তৈরি হয় এবং এক্ষেত্রে সত্যজিৎ বাবুর ভাগ্য খুব ভালো ছিল যে অপু কিংবা দুর্গা কারুরই বয়সটা সেভাবে বেড়ে যায়নি, অর্থাৎ চেহারায় ওরকম ধরা পড়েনি। এটা অবশ্যই একটি আশীর্বাদ ছিল, সত্যজিৎ রায় তো বটেই আমাদের গোটা বাঙালি জাতির কাছে, কি বলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরারো দূরে।
1: এখন আপনার সঙ্গে যার কথা শেয়ার করব তাকে অবশ্যই বলা যেতে পারে একজন জিনিয়াস, কারণ তিনি এরকম বেশ কিছু কাজ করে গিয়েছেন যেগুলো কি না এক কথায় আনকনভেনশনাল তো বটেই, তার সঙ্গে অকল্পনীয়। একটা কথা আপনাকে বলি, একটা ঘটনা ইনফ্যাক্ট। তো সেই ভদ্রলোক একদিন উত্তম কুমারের বাড়িতে পৌঁছলেন। পৌঁছানোর পরে তিনি বললেন যে আপনাকে নিয়ে একটা ফিল্ম বানাতে চাই, আমি তার স্ক্রিপ্ট নিয়ে এসেছি বলে একতারা কাগজ তিনি টেবিলে রাখলেন। টেবিলে রেখে উত্তমবাবুকে স্ক্রিপ্টটা পড়ে শোনালেন, যদিও কাগজটা তিনি খুলে দেখেননি। উত্তম কুমার প্রচণ্ড খুশি, এরকম ভালো স্ক্রিপ্ট তিনি শোনেননি। তো সেই ভদ্রলোক চলে গেলেন বাড়িতে। তার পরের দিন উত্তমবাবু সেই কাগজগুলো খুলে দেখলেন, সেগুলো একদম ব্ল্যাঙ্ক, অর্থাৎ পুরো স্ক্রিপ্টটা ছিল সেই ভদ্রলোকের মাথাতেই। তিনি এরকমই জিনিয়াস ছিলেন। তিনি হচ্ছেন আমাদের সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ঋত্বিক ঘটক। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে। পরিচালক, নির্দেশক, ডাইরেক্টর, ফিল্ম মেকার, যাই বলুন না কেন, সেই ক্যাপ্টেন অফ শিপকে নিয়েই। আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তেই। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ইন্ডিপেন্ডেন্স অফ ডাইরেক্টর বা নির্দেশকের স্বাধীনতা, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। কিন্তু একজন ডাইরেক্টরের একটি ফিল্ম তাকে কেন্দ্র করে আরও একটি ফিল্ম তৈরি করা, এটা ভাবা যায় কি? এই কাজটাই কিন্তু করে গিয়েছিলেন আরও একজন নির্দেশক, আরও একজন পরিচালক, তিনি গৌতম ঘোষ। এবং সত্যজিৎ রায়ের অন্যতম অমর সৃষ্টি অরণ্যের দিন রাত্রি, তার সিকুয়েল তিনি বানিয়েছিলেন আবার অরণ্যে। এরকমই অদ্ভুত কাজকর্ম করে গিয়েছেন গৌতম ঘোষ। তো আজকে ওনার জন্মদিন, রেডিও বাংলার .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। তো আজকে আমাদের আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়েই। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা আমাদের জারি থাকবে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি, আমার কিসের প্রতিধ্বনি

সাধারণত আমরা দেখে থাকি যে কোনো ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কোনো পুরুষ অথবা কোনো নারী অথবা কোনো বাচ্চা, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো পশু পাখিও কেন্দ্রীয় চরিত্রের রোলটি প্লে করতেই পারেন। কিন্তু একটি গোটা শহর একটি ফিল্মের কেন্দ্রীয় চরিত্র, এটা ভাবা যায় কি? এই কাজটি কিন্তু করে গিয়েছেন লেজেন্ডারি ফিল্ম মেকার মৃণাল সেন। তিনি তার একাধিক ফিল্মে, যেমন ধরুন ইন্টারভিউ, যেমন ধরুন 1971, এই সমস্ত ফিল্মে কিন্তু তিনি কেন্দ্রীয় চরিত্রটা একটি গোটা শহরকে ভেবেছিলেন। এই শহরটি হলো আমাদের কলকাতা। এরকমই অদ্ভুত অকল্পনীয় কাজ করে গিয়েছেন মৃণালবাবু। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার, আসলে আড্ডাটা জারি ছিল, জারি আছে নির্দেশকদের নিয়ে। নির্দেশকদের নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই নির্দেশকদের নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে নির্দেশকদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglani.com-এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেকদিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি আছি এবং প্রতিদিনে যেমনটা কথা হয় ঠিক সেরকমই কথা হবে আজকেও। সাথে থাকবে ভালো ভালো গান, আর আপনার পছন্দ মতো যদি আপনিও কোনো গান শুনতে চান তাহলে রিকোয়েস্ট করতে পারবেন। তাছাড়াও আড্ডা তো অবশ্যই দেব, কী নিয়ে আড্ডা দেব সেটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এবং শেষ অবধি আপনাকে থাকতেই হবে, তাই কানে রাখতেই হবে radiobanglani.com মন চক্রের উদ্দেশ্যে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

যখন আমাদের কিছু ভালো না লাগে তখন কিন্তু আমরা ঘুরতে যাই। ঘুরতে গিয়ে যাওয়া বলতে গেলে সবসময় আমরা যে কোনো কোনো জায়গা এক্সপ্লোর করতে হবে সেটা অবশ্যই মাথায় রাখি এবং তার সাথে সাথে নতুন কিছু করতে চাই। যেমন ধরুন প্রকৃতিকে যদি আমরা বেশি করে এক্সপ্লোর করতে চাই তাহলে আমরা কখনো কখনো পাহাড়ে ওঠার সময় গাড়ি ব্যবহার না করে ট্রেক করি, তাই তো? ঠিক সেই রকমই যদি আমরা কখনো বিচ যাই এবং সেই বিচে যদি ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে, বিশেষ করে স্কুবা ডাইভিং বা প্যারাসেলিং যেগুলো ওয়াটার বেসড অ্যাক্টিভিটি, তাহলে সেগুলো কিন্তু আমরা করতে চাই। সমুদ্রের তলায় যাওয়াটা কিন্তু শুধুমাত্র ছোটোখাটো ব্যাপার না, একটা বিরাট বড় ব্যাপার এবং বিরাট একটা জ্ঞানের ব্যাপার। তো সেটা নিয়েই আজকের আড্ডা। সমুদ্রের ভিতরে যাওয়া এবং স্কুবা ডাইভিং কতটা আনন্দের, কতটা এক্সাইটমেন্টের, সেই সব কিছু নিয়েই আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যারা যারা জলের ভয়কে জয় করতে পেরেছে, বা বলা যেতে পারে যে জলটার কোনো ব্যাপারই না তাদের কাছে, এই যে স্কুবা ডাইভিং করার, এটার কিন্তু একটা আলাদাই মজা আছে। আর যারা যারা হঠাৎ করে খুবই ভয় পায় জলে এবং তাদেরকে জোর করে নামানো হয় স্কুবা করানোর জন্য বা প্যারাসেলিং করানোর জন্য, শুধুমাত্র এইটা ভেবেই যে কিচ্ছু হবে না, একটা নতুন কিছু জানতে পারবো, একটা নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো, এবং তার থেকে বড় কথা যেটা ভীষণভাবে আমার মনে হয় গ্রহণযোগ্য, সেটা হচ্ছে তুমি স্কুবা করো বা না করো তোমাকে পয়সা ফেরত করা যাবে না। এরকম সিচুয়েশনে আপনি থাকলে কি করতেন, বা আপনি যদি থেকে থাকেন তাহলে তাহলে আপনি কি করেছেন, সেটা অবশ্যই জানতে চাইবো। এবং স্কুবার এক্সপিরিয়েন্সটাও প্লিজ শেয়ার করতে ভুলবেন না আমার সঙ্গে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: কবি হবে

0: লাল
1: ছন্দের হরতাল
2: হরতাল
3: আজ হরতাল তাই ভাষাবান আজ হরতাল তাই ভাষাবান
0: কখনো সে রেগে লাল।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: অনেক জায়গায় বিশ্বের নানান জায়গায় স্কুবা করা যায় এবং সমুদ্রের তলায় প্রবাল প্রাচীর এবং নানা ধরনের গাছ, নানা ধরনের শৈবাল বলা যেতে পারে বা বলা যেতে পারে নানান ধরনের প্রাণী, বিশেষ করে রঙিন মাছ, সেটার কিন্তু দেখার একটা এক্সপিরিয়েন্স আছে। বিশেষ করে আমার মনে হয় ভারতবর্ষে যদি আপনি স্কুবা করতে চান এবং আপনার যদি কোথাও গিয়ে মাইথোলজিতে একটু হলেও বিশ্বাস থাকে, তাহলে দ্বারকা নগরী, যেটা সমুদ্রের তলায় আছে বা তলিয়ে গেছিল অনেক অনেক বছর আগে, সেটা স্কুবার মাধ্যমে কিন্তু আপনি দর্শন করতে পারবেন। এবং সত্যি যারা যারা দর্শন করেছেন তারা সেটা ফিল করেছেন। আর যেহেতু সমুদ্রের গহীন বা হচ্ছে একদম ভিতরে গিয়ে কথা হচ্ছে, তো সেইটার জগৎটা যে কতটা অন্য রকম, কতটা রঙিন, সেটা আমার মনে হয় না যারা যারা দেখেছেন তারা বুঝতে, শুধুমাত্র তারাই বুঝতে পারবেন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobangani.com-এ আজকে সমুদ্রের গহীন জায়গায় আমরা পৌঁছে গেছি, বা গহীন সমুদ্রে আছি এটা বলা যেতে পারে। স্কুবা ডাইভিং বা স্নর্কেলিং আরও অনেক জিনিস নিয়ে, ভীষণভাবে সেফটি নিয়ে কিন্তু স্কুবা করা উচিত আমার মনে হয়, যাতে ব্রিদিং প্রবলেম আছে বা অনেকেই আছে, বিশেষ করে আমি, যে জল দেখলেই বা জলের ভিতর ডুবলেই মনে হয় যে একটা ক্লস্ট্রোফোবিয়া ভীষণভাবে আছে জলের তলায়, সেটা আমি ফিল করি। সেরকম হলে আমার মনে হয় না যাওয়া উচিত। এবার যদি আপনি ভয়কে জয় করতে পারেন, নতুন কিছু এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই যাওয়া উচিত। আর যদি আপনি স্কুবা করে থাকেন বা স্নর্কেলিং করে থাকেন, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার এই সুন্দর এক্সপিরিয়েন্সটা। আর আমাকে ফলো করার জন্য www.radiobanglanet.com ফলো করতে হবে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। মারি মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা দেখ কেমন লাগে। যে মানুষটা একবার ঠকে গেছিল, সেই মানুষটা যখন যার থেকে ঠকেছিল সে অপদস্ত হতে দেখে, তখন কিন্তু মনের মধ্যে থেকে কথাটা খুব সহজে বেরিয়ে আসে, এবার দেখ কেমন লাগে। আমাকে তো খুব বলতিস বা আমাকে তো খুব এরম করেছিস, এবার দেখ তোর কীরকম হয়, কীরকম লাগছে মজাটা। তো এই জায়গা থেকে বেরিয়ে আসে এই সুন্দর একটা শব্দ যার নাম দেখ কেমন লাগে। তো আমরা সবাই জানি প্রত্যেকটা শব্দের মধ্যে বা প্রত্যেকটা এরকম কথার মধ্যে এক একটা গল্প আছে, আর সেই গল্পটা অদ্ভুতভাবে কোথাও না কোথাও এই শব্দের সঙ্গে জুড়ে থাকে একটা ভালো মন্দ ব্যাপারকে সঙ্গে করে। ঠিক এই যে শব্দটা দেখ কেমন লাগে, হয়তো কোথাও কোনো একটা সময় সেই মানুষটা তাকে দুঃখ দিয়েছিল বা কষ্ট দিয়েছিল বা ছোট করেছিল। মানুষের এখন অনেক মানুষের একটা প্রবণতা থাকে যে মানুষকে ছোট করে দেখা, হতেও তো পারে একদিন সে বড় হবে কোনো না কোনো ভাবে, তখন কিন্তু তার মুখের ওপর ফিরে আসবে সেই জবাবটা দেখ কেমন লাগে। একটা সময় আমাকেও তো অনেক কথা বলেছিলি, আমাকেও তো অনেক কিছু সহ্য করতে হয়েছিল এবং আমিও কষ্ট পেয়েছিলাম। আজ বুঝতে পারছিস তো সেই কষ্টের জ্বালাটা কোন জায়গায়? তো সত্যি কথা বলতে আমরা প্রথমে এই ব্যাপারটা সম্পর্কে একটু ভাববো, কাকে কখন কি বলতে হয় বা কাকে কতটা কি বললে সে দুঃখ পাবে, বা আমার আদৌ কি কারোর প্রতি সমালোচনা করাটা ঠিক। হ্যাঁ, সমালোচনা করা একটা দিকে হয়তো কোথাও না কোথাও ঠিক, আবার কোথাও না কোথাও এই সমালোচনা করতে করতে সমালোচনাগুলোই থেকে যায়, আসল কাজগুলো হারিয়ে যায়। তো আমাদের প্রত্যেকের উচিত কাজে কনসেন্ট্রেট করা। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর ছটপট ফিরে আসছি। আর শুনতে থাকুন এভাবেই সৌভিকের সঙ্গে আজকের স্পেশাল আড্ডা দেখ কেমন লাগে। এখন আপনাদের জন্য অপেক্ষা করছে এই স্পেশাল গানটা, শুনেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা দেখ কেমন লাগে নিয়ে। তো অনেকে আমরা যখন কারোর কোনো একটা ব্যাপারকে গুরুত্ব দিই তখন কিন্তু এই বারবার বলা সত্ত্বেও অনেকে শুনতে চায় না, বুঝতে চায় না, সে তার জায়গায় অনড় থাকে। কিন্তু কোথাও না কোথাও কেউ না কেউ কারোর ভালো চায়। সেই ভালো চাওয়াগুলো যখন মানুষ না বুঝতে পারে না, তখনই সমস্যায় পড়তে হয়, আর সেই সমস্যাগুলি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এই যে দেখ কেমন লাগে ব্যাপারটা, যে আমি তো এই কথাটা বলেছিলাম তোকে, তুই বুঝলি না, তোর এটা কিন্তু ভালো হতো কিন্তু তুই শুনলি না, এবার দেখ কেমন লাগে। বুঝতে পারছিস তো লাগাটা কতটা জোরে লাগছে? আমি যদি আগে এই ব্যাপারটা তোকে করতে বলতাম, যদি করতিস তাহলে হয়তো এই সময়টা তোকে দেখতে হতো না। তো এই যে একটা কথা, সেই কথার নেপথ্যে একটা গল্প তৈরি হয়। জীবনের প্রত্যেকটা মুহূর্তে গল্প থাকে, প্রত্যেকটা সেকেন্ডের গল্প থাকে, কিন্তু আমরা সেই সেকেন্ডকে বা সেই সময়টাকে গুরুত্ব দিই না, ভুলেই যাই সেই গল্পটা। হয়তো একটা গল্প তৈরি হয়ে আছে, জানি না। আজ আপনাদের সঙ্গে এখানে যেমন আমি আড্ডা দিচ্ছি, এই মুহূর্তে আড্ডা চলছে, গল্প চলছে, এই গল্পের নেপথ্যে আরেকটা গল্পও কিন্তু থেকে যাচ্ছে কোথাও, হয়তো কোথাও না কোথাও এই গল্পটা আপনার সঙ্গেও মিলে যাচ্ছে। এটাই কিন্তু গল্পের আসল চমক। আর এক্ষেত্রে আমিও কিন্তু বড়াই করে বলতেই পারি, দেখ কেমন লাগে। শুধু আমি গল্প বলবো আর আপনাদের মিলবে না, তা তো হতে পারে না, মিলুক গল্প। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা দেখ কেমন লাগে নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.lovedesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর, আজ বছর দশ পর দীর্ঘ শ্বাস করে ভর।

ফিরে এলাম কয়েকটা গানের পর, আবারও আজকের এই গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি সৌভিক। শুনছেন ব্যাক কেমন লাগে? তো সত্যি ভাবেননি এই জায়গাটায় এই জিনিসটা রাখলে সব থেকে বেশি সুন্দর হবে, কিন্তু আপনার মন বলছিল। আবার কখনো কখনো মন এটাও বলছিল, দূর, এখানে রাখলে হয়তো এতটা ভালো হবে না। কিন্তু কেউ আপনাকে প্রথম থেকেই এই ব্যাপারটা বলছিল যে এখানটা রাখলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে, ভালো হবে, দেখতে আরও সুন্দর লাগবে। কিন্তু আপনি কোথাও না কোথাও এই ব্যাপারটাকে গুরুত্বই দিচ্ছিলেন না, সরিয়ে দিচ্ছিলেন বারবার করে। আর গানের মধ্যে দিয়ে বারবার ওই একটাই শব্দ ভেসে আসছে, দেখ কেমন লাগে, এখানটা দিয়ে দেখ একবার। কিন্তু আমরা কেউ দেখিতাম না, আমরা কেউ বুঝতে চাইতাম না, আমরা ভাবতাম আমি যেটা বলছি সেটাই ঠিক। এইখানে এই ফুল গাছের ব্যাপারটা দিলে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু সেটা হয়ে গেল। আর যখন হয়ে গেল তখন মনে হচ্ছে যে মানুষটাকে আমি বারবার কষ্ট দিলাম বা বারবার তার কথা শুনলাম না, তাকে জড়িয়ে ধরে একটু আদর করে তাই করবেন। কারণ কোথাও না কোথাও আমরা সত্যিটাকে চিনতে পারি না। মিথ্যের মোড়কে জীবনটা এত বেশি রঙিন হয়ে উঠেছে না, সত্যিটা কোথায় হারিয়ে যায়। সত্যি খুঁজুন, সত্য খুঁজুন, সত্যিকারের ভালো বন্ধুকে আরও আষ্টে পৃষ্ঠে রাখুন, সঙ্গে থাকুন, তার কথা শুনুন। ফিরে আসছি আবার আজকের এই স্পেশাল একটা দেখ কেমন লাগেনি। এখন গান। তোমার

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডায়, দেখ কেমন লাগে। তো সত্যি পাড়ার পল্টু রতনকে বলেই গেল যে দেখ কেমন লাগে, খুব তো রোজ আমাকে জ্ঞান দিস, খুব তো আমাকে ভুলভাল কথা বলিস, খুব তো আমাকে চমকাস, আজ দেখ কে তোকে চমকে দিয়ে গেল, এবার বল, আর বল মনে মনে দেখ কেমন লাগে। সত্যি এই যে আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, মানুষকে ভুল ভাবি, নিজের মতো করে নিজে কথা বলি, নিজের মতো করে একটা মানুষকে সাজিয়ে নিই, ও এটা বলতে পারে বা ও এটাই ভাবছে, এটা ভুল, সম্পূর্ণ ভুল। কারণ হয়তো এটা ভাবছেই না, ও ভাবছে অন্য কিছু, যে ওকে কীভাবে সহযোগিতা করা যাবে বা ওকে কীভাবে ঠিকঠাক রাখা যাবে। কিন্তু অপরপক্ষ ভাবছে যে দেখেছো ফোন নিয়ে আসছে, আসলে তা নয়। এই জন্য প্রত্যেকটা মানুষের আমাদের কথা বলার প্রয়োজন। হ্যাঁ, কথা বললেই কিন্তু সব সমস্যার সমাধান হয়, তখনই কিন্তু বলতে হয় দেখ কেমন লাগে, এতক্ষণ তো বুঝতে পারিস নি, এবার যখন বুঝতে পারলি এবার কেমন লাগছে বল, দেখ কেমন লাগে, তুইও আমাকে এত কষ্ট দিলি, এবার নিজে যখন বুঝতে পারছিস যে হ্যাঁ আমার ওইটা খারাপ লাগছে, নিশ্চয়ই বুঝতে পারছিস কোথাও তুই ভুলছিলি, এই ভুলগুলো ধরা পড়ুক, সত্যিগুলো বেরিয়ে আসুক, গল্প সত্যি হোক বা মিথ্যে, কিন্তু সম্পর্ক টিকে যাক, সম্পর্ক সত্যতার পথ দেখুক। আপনি যা ভাবছেন মনে মনে, আপনার প্রিয়জনের জন্য ভালোটাই ভাবছেন, আপনি যা করতে চাইছেন বা বলতে চাইছেন প্রিয়জনের ভালোর জন্যই বলতে চাইছেন, এইটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। সঙ্গে থাকুন, ফিরব এখন গান শুনে।

সঞ্চার রেডিও বাংলা নেট ডট কম, সব থেকে শুভ এভাবেই আমাদের আটাচার জমাটে এবং এখন কিন্তু একদম শেষ দিকে পৌঁছে গেছি শোয়ের। তাই দেরি না করে আজকের এই শো শেষ করে অবশ্যই কিন্তু আপনারা মনে করে লিখতে ভুলবেন না 4475039657122 তে আজকের এই আড্ডা দেখ কেমন লাগে, আপনাদের সমস্যার সমাধান নিশ্চয়ই অনেকটা হলো, ভুল কিছু ভাঙলো, হ্যাঁ হাত থেকে কাঁচ পড়ুক না পড়ুক ভেঙে যাক ক্ষতি নেই, কিন্তু ভুলগুলো ভেঙে যাক সত্যি দেখা দিক, আপনি তাকে ভুল বুঝছেন সেই ভুল বোঝাটা মিটে যাক, কারণ যে কোনো সম্পর্কের মধ্যেই একটা ভালো দিক আছে একটা খারাপ দিক থাকে, খারাপ দিকটাকে সরিয়ে রাখতে হয়, প্রাধান্য দিতে নেই, ভালোটাকে আঁকড়ে ধরতে হয়, যত্ন করতে হয়, ঠিক ওই গাছের মতো যে এই জায়গায় অমুক গাছটা লাগলে বা এই ফুল গাছটা এই দিকে রাখলে যতটা সুন্দর লাগে এর পাশে এইখানটা রাখলে আরও বেশি সুন্দর লাগে, তখন কিন্তু বলতে হয় দূর থেকে দেখ তো কেমন লাগে, তখন একটা অদ্ভুত স্নিগ্ধতা কাজ করে, ভালো লাগা কাজ করে, যে কোনো দেখার মধ্যে ভালো দেখাটা খুব দরকার, আর সেই ভালোটা খুঁজতে নয় চিনতে হবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা, এভাবেই জুড়ে থাকুন, এভাবেই শুনতে থাকুন পরবর্তী শো, আজ আসি আগামীকাল আবারও দেখা হচ্ছে, শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, টাটা।

সত্যি পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, পুরনো বন্ধু কিচ্ছু ভোলা যায় না। পুরনো জিনিসের প্রতি যেন একটা অদ্ভুত পিছু টান থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। এই মাহাত্মটা সত্যি বিরাট। প্রত্যেকটা মানুষের পুরনো যে কোনো জিনিসের প্রতি একটা দারুণ টান থাকে। যেমন আমার পুরনো ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগে, পুরনো সংবাদপত্র, মানে অনেক পুরনো ঘটনা যেটা হয়তো সেই সময় পড়ে বুঝতে পারিনি, কিন্তু এই বয়সে এসে তার মাহাত্মটা বা সেই ঘটনার মূল অংশটা বুঝতে পারি। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আপনারও নিশ্চয়ই পুরনো এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি সেই সময়, আজ থেকে কিছু বছর আগে, সেই সময় বুঝতে পারেননি, এখন তার মাহাত্মটা বা তার বিশেষত্বটা আপনি বুঝতে পারেন। সেই জিনিসটা কি সেটা আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গান নিয়ে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। পুরনো দিনের কথা বলতে যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হলো দিদানের বিকেলবেলা গল্প বলা। গরমের ছুটি কিংবা পুজোর ছুটি বা শীতের ছুটির সময় আমরা সবাই মামার বাড়ি যেতাম। মামার বাড়ির বিকেলগুলো, মামার বাড়ির সকালগুলো, মামার বাড়ির সব কটা মুহূর্ত আমাদের কাছে এখনও ভীষণ ঝকঝকে। বা দিদানের মুখ থেকে গল্প শোনা সেটা কিন্তু দারুণ ব্যাপার। কত রকম গল্পের ঝুলি নিয়ে সেই সময় দিদান বসতো আমার মনে আছে। ভূতের গল্প বলতো, রাজা রানীর গল্প বলতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে আপনার মামার বাড়িতে গেলে সবথেকে প্রিয় মানুষটা থেকে গল্প শোনা, বা দিদিমা ঠাকুমার থেকে গল্প শোনা, বা দাদুর কাছ থেকে গল্প শোনা। আমার দাদু ভাইও দারুণ সুন্দর গল্প বলতেন। পুরনো গল্প যেন এখনও ভীষণ ঝকঝকে, ভীষণ সুন্দর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আপনারও এরকম গল্পের কথা বা পুরনো এমন কোনো কথা আছে যেটা আমাকে জানাতে চান, অবশ্যই জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো রেডিও বাংলা নেট। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ, বৃষ্টির গান শুনলেই মনটা এক ঝটকায় ছোটবেলার বৃষ্টির দিনগুলো চলে যায়। ছোটবেলার বৃষ্টির দিনগুলো না ভারী ইন্টারেস্টিং ছিল। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো স্কুল পুরো কাট কাট নয়, স্কুল ছুটির একটা বাহানা। কারণ অত বৃষ্টির মধ্যে স্কুল পাঠাবে না এই অ্যাসিওরেন্সটা কিন্তু ছিল। যাই হোক, ছোটবেলায় কার্টুন চালিয়ে বসতাম বৃষ্টির দিনগুলোয়, ব্রেকফাস্ট করে মনে পড়তো পড়াশোনা তখন খুব একটা, মানে বৃষ্টির দিনে পড়াশোনা করতে খুব একটা মন চাইতো না, তখন মনে হতো অঙ্ক খাতার পাতা ছেড়ে নৌকো বানিয়ে ফেলবো আর সেই নৌকোগুলো ভাসিয়ে দেব বাড়ির সামনে যে বৃষ্টির জল জমে থাকতো সেখানে। কি অদ্ভুত সুন্দর লাগতো না, মানে অত নৌকো, 10-12টা নৌকো সবাই মিলে আমরা ভাই বোনরা মিলে ছাড়ছি, কোনো নৌকা ডুবে যাচ্ছে, কোনো নৌকা ভাসছে, একটা অদ্ভুত সুন্দর লাগতো। এখন সময় থাকলেও নৌকো বানানো হয় না, আমরা কিন্তু পদ্ধতি ভুলিনি, সময় বলছে আমরা বড় হয়ে গেছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি তিনটে গানের পরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর আপনার প্রিয় ঠিকানা www.radiobanglanet.com। পুরনো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। সব থেকে ইন্টারেস্টিং পুরনো গান, কারণ গান স্মৃতি বহন করে বেড়ায়। প্রত্যেকটা সময়ের গান কিছু না কিছু স্মৃতি বহন করে বেড়ায়। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আমাদের কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায়, বা বিশেষ কোনো জায়গার কথা মনে পড়ে যায়, বিশেষ কোনো সময়ের কথা মনে পড়ে যায়। আপনারও জীবনে নিশ্চয়ই এমন কোনো প্রিয় গান আছে, বা এমন কোনো গান আছে যেটা আপনি আপনার কোনো কাছের মানুষকে উৎসর্গ করতে চান, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। দেখুন পুরনো কোনো স্মৃতি আবার মনের মণিকোঠায় ঘোরাফেরা করে কিনা। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আগেও বলেছি আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আড্ডা হয়। সেই বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছে পুরনো বিষয় নিয়ে। পুরনো বিষয় বলতে পুরনো বন্ধুদের কথা দারুণ মনে পড়ে, স্কুলের বন্ধুদের কথা, যাদের সঙ্গে এত মেমোরিজ রয়েছে আমাদের, এত সুন্দর মুহূর্ত রয়েছে। স্কুলের খেলার মাঠ, বেঞ্চ, প্রচুর স্মৃতি রয়েছে। স্কুল ছুটির পর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা স্কুল থেকে বেরিয়ে লাল নীল গোলা খাওয়া, প্রচুর স্মৃতি রয়েছে। শুধু পুরনো বন্ধু নয়, পুরনো এমন কোনো আত্মীয়ও আছে আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের এখন হয়তো যোগাযোগটা নেই, বা এমন কোনো মানুষ আছে একটা সময় বা ছোটোবেলায় তাদেরকে আমরা জড়িয়ে বাঁচতাম, সেই মানুষগুলো হয়তো পৃথিবীতেই এখন নেই। সেই সমস্ত মানুষের জন্য পরের গানটা সাজিয়ে রাখলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। আজকের মতো সময় বলছে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা দেব। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বই খুব ভালো বন্ধু, তাই বইয়ের সাথে অনেকটা সময় খুব ভালোভাবে কাটানো যায়। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা নিয়মিত শুধু বই পড়েনি না, নিয়মিত বই কেনেনও। আর এইভাবেই বাড়িতে জমে যায় বহু বই, আর সেই সমস্ত নানা রকম বইকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে তারা গুছিয়েও রাখেন। কিন্তু শুধু আলমারিতে বই রাখলেই হয় না, বইকে নিয়মিত যত্ন করাটাও কিন্তু প্রয়োজন। তাই বইকে ভালোভাবে সংরক্ষণ করাটা খুব জরুরি, আর সেই বইয়ের যত্ন নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে বইয়ের যত্ন নিয়ে কথা বলবো, কারণ যারা বই ভালোবাসেন তাদের বইকে খুব ভালোভাবে রাখতেও কিন্তু ভারী ইচ্ছে। আর সেই কারণেই তো খুব সুন্দর করে করে সবাই বুক শেলফ বানান, নানা রকমের কারুকার্য করা, নানা রকমের ডিজাইনের এখন বইয়ের আলমারি রয়েছে, সেগুলোতে খুব সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালোবাসার ছোঁয়া। আর সেই জন্যই তো বই, যা ভীষণ প্রিয়, তার ঠিকঠাক যত্ন আত্তি, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বই পড়ার অভ্যেস অনেকেরই রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার যে অভ্যেস সেটাও কিন্তু বদলে গেছে। এখন অনেকেই নেট মাধ্যমেই বই পড়ে থাকেন, অনেকেই নিয়মিত ই বুক পড়েন, তাই সেভাবে যেটাকে বলে একেবারে হাতে তুলে নিয়ে বই পড়া সেটা হয়তো এখন অনেক কমে গেছে, তবে এখনো অনেক হাতে তুলে নিয়ে বই পড়া সেটা হয়তো এখন অনেক কমে গেছে।

সম্পূর্ণই বোধহয় থেকে গেল। আর সেই রকম মানুষদের বাড়িতে কিন্তু রয়েছে সারি সারি সাজানো বই, আর এই বইকে ভালোবাসা আর তার যত্ন আত্তি করা সব কিন্তু এক কথা নয়। পড়তে ভালোবাসলেও ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না, বা কিভাবে করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে, এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, বা সেই রকমভাবে সময় নিয়ে সেটা করার যে সময় সেটা বার করতে পারেন না। আর সেই জন্যই অনেক সময় যেটা হয় যে সবচাইতে যে প্রিয় বই সেটা হয়তো পোকা কেটে নিয়েছে বা সেই বইটা খারাপ হয়ে গিয়েছে। তাই কিভাবে রাখলে বই ভালো থাকবে বহুদিন পর্যন্ত, সেই সবকিছু নিয়ে কথা বলবো। তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ছোট্ট বিরতির পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বই পড়তে অনেকেই ভালোবাসি, কিন্তু সেই বইকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে সেই বইয়ের যত্ন আত্তি করা হবে, সেটা নিয়ে অনেকেরই অনেক ভাবনা চিন্তা রয়েছে। একটা সময় ছিল যখন আমরা জানি যে বইগুলোতে যাতে পোকামাকড় না ধরে, পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বইয়ের পাতার ভাঁজে ভাঁজে মা দাদিরা যেটা করতেন, নিম পাতা কিংবা শুকনো লঙ্কা সেগুলো রেখে দিতেন, তাতে নাকি বইয়ের যে পোকা ধরার সেই চান্সটা অনেক কমে যায়। এছাড়া বইয়ের আলমারিতে একটি কাগজে মুড়ে অনেক সময় যেটা দেখা যেত, এক টুকরো কর্পূর রেখে দিতেন তারা কিংবা গোলমরিচ, তাতেও পোকা একদম পালিয়ে যায়। আবার অনেক সময় বইয়ের আলমারিতে ন্যাপথলিন রাখতেও আমরা দেখি। আসলে অনেক দিন ধরে যখন বই থাকে তখন বইয়ের আলমারি থেকে একটা সেই বইয়ের মধ্যে থেকে কেমন একটা পুরনো স্যাঁতসেঁতে একটা গন্ধ বেরোয়, আর ন্যাপথলিন দেওয়া থাকলে সেই গন্ধ একদম থাকে না। এইভাবেও কিন্তু অনেকেই বইয়ের যত্ন নেন। এই বইয়ের যত্ন নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় আমরা অনেকেই দেখেছি, নিশ্চয়ই মনে আছে আপনারও, যে নতুন বই এলেই সেই বইকে মলাট দেওয়া হতো। আর এইভাবে মলাট দিয়ে রাখলে বই কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু বইয়ে মলাট দেওয়াটা আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু বইয়ের কভারে যদি মলাট দেওয়া থাকে, তাহলে সেই বই দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায়। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। বই পড়তে অনেকেই ভালোবাসে না, সেই জন্য অনেক বই বাড়িতে জমে যায়, আর সেগুলোকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। কিন্তু যেটা অনেকদিন পরে হয়, সেটা হলো সেই বইয়ের আলমারি থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে বইয়ের একটা গন্ধ বেরোয়। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, মাঝে মধ্যে যদি সেই বইগুলোকে নিজের ভালোবাসার ছোঁয়া একটু দেয়া যায়, বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখা, বইগুলো বার করে হাওয়ায় রাখা, কিংবা বইগুলোকে যেখানে জানালা দিয়ে রোদ আসছে সেখানে একটু ছড়িয়ে দেওয়া, তাতে বই অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আবার যেটা হয়, যারা বই পড়েন তাদের মধ্যে অনেকেরই একটা অভ্যেস আছে, সেটা হলো যেই পাতাটা পড়া হচ্ছে সেই পাতাটাকে একটু মুড়ে রাখেন আবার পড়ার সময়, যাতে সেই পাতাটা আবার খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি বুকমার্ক ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু বই খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম। সেই জন্যই এইরকম যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে একটু মনে রাখি, তাহলে আমাদের সেই ভালোবাসার সেই প্রিয় বইগুলোকে দীর্ঘদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারব। আমাদের এই বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

খবর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বাড়িতে আমাদের যে সমস্ত প্রিয় জিনিসগুলো রয়েছে সবকিছুরই আমরা নিয়মিত যত্ন নিই, কিন্তু বই যা আমাদের ভীষণ প্রিয়, আমাদের সেই যে পছন্দের বইগুলো যেগুলো আমরা হয়তো খুব খুঁজে খুঁজে আমরা সেগুলোকে কিনেছি বা সংগ্রহ করেছি, আর সেগুলোকে আমরা খুব যত্ন করে বইয়ের আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু তাতেই কিন্তু আমাদের কাজ শেষ হলো না। আমাদের বইগুলোকে যদি আমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে তার নিয়মিত যত্ন আত্মীয় প্রয়োজন। আর সেই জন্য যদি আমরা একটু বইয়ের যত্ন নিই তাহলে বহুদিন পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমাদের বইগুলোকে সংরক্ষণ করতে পারবো। আমাদের এই যে বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভালোবাসিতা ভেগ পড়ে নজরে বলে দি সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: তাকে অবশ্যই বলা যায় দ্য ক্যাপ্টেন অব দ্য শিপ। ক্যাপ্টেন যেভাবে জাহাজকে তার নির্দিষ্ট লক্ষ্যপথে নিয়ে যান এবং নির্দিষ্ট কক্ষপথেও নিয়ে যান, তিনিও কিন্তু একটি গোটা ফিল্মকে নির্দিষ্ট কক্ষপথে নিয়ে যান। তিনি হচ্ছেন নির্দেশক, ডাইরেক্টর। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে নির্দেশকদের নিয়ে। নির্দেশক বললেই মনে পড়ে যায় একটা কথা, লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। এই অ্যাকশন থেকে আরম্ভ করে গোটা ফিল্ম মেকিংয়ের যার ওপরই ন্যস্ত থাকে ভার, তিনি হলেন নির্দেশক। তো এই নির্দেশকদের নিয়ে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক কাহিনী আছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

নির্দেশক কিংবা ডাইরেক্টর অথবা ফিল্ম মেকার যাই বলুন না কেন, তারা অত্যন্ত স্পেশাল একজন মানুষ। তো রেডিও বাংলার এই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়ে। তো এই নির্দেশকদের কথা বললে কিন্তু প্রথমেই আমার মনে পড়ে সত্যজিৎ রায়ের কথা, সেই লেজেন্ডারি ফিল্ম মেকার। তার প্রথম ফিল্ম পথের পাঁচালী, যেটা কি না শুধুমাত্র খরচের জন্য অর্থাৎ রীতিমতন টাকা পয়সার অভাবের জন্য 4 বছর প্রায় বন্ধ ছিল। ভাবতে পারেন, ওরকম একটি ফিল্ম কোনো প্রডিউসার পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে 4 বছর ধরে ফিল্মটি তৈরি হয় এবং এক্ষেত্রে সত্যজিৎ বাবুর ভাগ্য খুব ভালো ছিল যে অপু কিংবা দুর্গা কারুরই বয়সটা সেভাবে বেড়ে যায়নি, অর্থাৎ চেহারায় ওরকম ধরা পড়েনি। এটা অবশ্যই একটি আশীর্বাদ ছিল, সত্যজিৎ রায় তো বটেই আমাদের গোটা বাঙালি জাতির কাছে, কি বলেন? তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরারো দূরে।
1: এখন আপনার সঙ্গে যার কথা শেয়ার করব তাকে অবশ্যই বলা যেতে পারে একজন জিনিয়াস, কারণ তিনি এরকম বেশ কিছু কাজ করে গিয়েছেন যেগুলো কিনা এক কথায় আনকনভেনশনাল তো বটেই, তার সঙ্গে অকল্পনীয়। একটা কথা আপনাকে বলি, একটা ঘটনা ইনফ্যাক্ট। তো সেই ভদ্রলোক একদিন উত্তম কুমারের বাড়িতে পৌঁছলেন। পৌঁছানোর পরে তিনি বললেন যে আপনাকে নিয়ে একটা ফিল্ম বানাতে চাই, আমি তার স্ক্রিপ্ট নিয়ে এসেছি বলে একতারা কাগজ তিনি টেবিলে রাখলেন। টেবিলে রেখে উত্তমবাবুকে স্ক্রিপ্টটা পড়ে শোনালেন, যদিও কাগজটা তিনি খুলে দেখেননি। উত্তম কুমার প্রচণ্ড খুশি, এরকম ভালো স্ক্রিপ্ট তিনি শোনেনি।

0: তো সেই ভদ্রলোক চলে গেলেন বাড়িতে। তার পরের দিন উত্তমবাবু সেই কাগজগুলো খুলে দেখলেন, সেগুলো একদম ব্ল্যাঙ্ক, অর্থাৎ পুরো স্ক্রিপ্টটা ছিল সেই ভদ্রলোকের মাথাতেই। তিনি এরকমই জিনিয়াস ছিলেন, তিনি হচ্ছেন আমাদের সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ঋত্বিক ঘটক। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে। পরিচালক, নির্দেশক, ডাইরেক্টর, ফিল্ম মেকার, যাই বলুন না কেন, সেই ক্যাপ্টেন অফ শিপকে নিয়েই। আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তেই। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: কাটে যদি রাত।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ডাইরেক্টর বা নির্দেশকের স্বাধীনতা, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। কিন্তু একজন ডাইরেক্টরের একটি ফিল্ম তাকে কেন্দ্র করে আরও একটি ফিল্ম তৈরি করা, এটা ভাবা যায় কি? এই কাজটাই কিন্তু করে গিয়েছিলেন আরও একজন নির্দেশক, আরও একজন পরিচালক, তিনি গৌতম ঘোষ। এবং সত্যজিৎ রায়ের অন্যতম অমর সৃষ্টি অরণ্যের দিন রাত্রি, তার সিকুয়েল তিনি বানিয়েছিলেন আবার অরণ্যে। এরকমই অদ্ভুত কাজকর্ম করে গিয়েছেন গৌতম ঘোষ। তো আজকে ওনার জন্মদিন, রেডিও বাংলানের .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। তো আজকে আমাদের আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়েই। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা আমাদের জারি থাকবে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা উইথ মে গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি, আমার কিসের প্রতিধ্বনি।

সাধারণত আমরা দেখে থাকি যে কোনো ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কোনো পুরুষ অথবা কোনো নারী অথবা কোনো বাচ্চা, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো পশু পাখিও কেন্দ্রীয় চরিত্রের রোলটি প্লে করতেই পারেন। কিন্তু একটি গোটা শহর একটি ফিল্মের কেন্দ্রীয় চরিত্র, এটা ভাবা যায় কি? এই কাজটি কিন্তু করে গিয়েছেন লেজেন্ডারি ফিল্ম মেকার মৃণাল সেন। তিনি তার একাধিক ফিল্মে, যেমন ধরুন ইন্টারভিউ, যেমন ধরুন 1971, এই সমস্ত ফিল্মে কিন্তু তিনি কেন্দ্রীয় চরিত্রটা একটি গোটা শহরকে ভেবেছিলেন। এই শহরটি হলো আমাদের কলকাতা। এরকমই অদ্ভুত অকল্পনীয় কাজ করে গিয়েছেন মৃণালবাবু। তো রেডিও বাংলানের ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার, আসলে আড্ডাটা জারি ছিল, জারি আছে নির্দেশকদের নিয়ে। নির্দেশকদের নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই নির্দেশকদের নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে নির্দেশকদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangani.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং প্রতিদিনে যেমনটা কথা হয় ঠিক সেরকমই কথা হবে আজকেও। সাথে থাকবে ভালো ভালো গান আর আপনার পছন্দ মতো যদি আপনিও কোনো গান শুনতে চান তাহলে রিকোয়েস্ট করতে পারবেন। তাছাড়াও আড্ডা তো অবশ্যই দেব, কি নিয়ে আড্ডা দেব সেটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এবং শেষ অবধি আপনাকে থাকতেই হবে, তাই কানে রাখতেই হবে radiobangani.com। মন চক্রের উদ্দেশ্যে

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

যখন আমাদের কিছু ভালো না লাগে তখন কিন্তু আমরা ঘুরতে যাই। ঘুরতে গিয়ে যাওয়া বলতে গেলে সবসময় আমরা যে কোনো কোনো জায়গা এক্সপ্লোর করতে হবে সেটা অবশ্যই মাথায় রাখি এবং তার সাথে সাথে নতুন কিছু করতে চাই। যেমন ধরুন প্রকৃতিকে যদি আমরা বেশি করে এক্সপ্লোর করতে চাই তাহলে আমরা কখনো কখনো পাহাড়ে ওঠার সময় গাড়ি ব্যবহার না করে ট্রেক করি, তাই তো? ঠিক সেই রকমই যদি আমরা কখনো বিচ যাই এবং সেই বিচে যদি ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে, বিশেষ করে স্কুবা ডাইভিং বা প্যারাসেলিং যেগুলো ওয়াটার বেসড অ্যাক্টিভিটি, তাহলে সেগুলো কিন্তু আমরা করতে চাই। সমুদ্রের তলায় যাওয়াটা কিন্তু শুধুমাত্র ছোটোখাটো ব্যাপার না, একটা বিরাট বড় ব্যাপার এবং বিরাট একটা জ্ঞানের ব্যাপার। তো সেটা নিয়েই আজকের আড্ডা। সমুদ্রের ভিতরে যাওয়া এবং স্কুবা ডাইভিং কতটা আনন্দের, কতটা এক্সাইটমেন্টের, সেই সব কিছু নিয়েই আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যারা যারা জলের ভয়কে জয় করতে পেরেছে, বা বলা যেতে পারে যে জলটার কোনো ব্যাপারই না তাদের কাছে, এই যে স্কুবা ডাইভিং করার, এটার কিন্তু একটা আলাদাই মজা আছে। আর যারা যারা হঠাৎ করে খুবই ভয় পায় জলে এবং তাদেরকে জোর করে নামানো হয় স্কুবা করানোর জন্য বা প্যারাসেলিং করানোর জন্য, শুধুমাত্র এইটা ভেবেই যে কিচ্ছু হবে না, একটা নতুন কিছু জানতে পারবো, একটা নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো, এবং তার থেকে বড় কথা যেটা ভীষণভাবে আমার মনে হয় গ্রহণযোগ্য, সেটা হচ্ছে তুমি স্কুবা করো বা না করো তোমাকে পয়সা ফেরত করা যাবে না। এরকম সিচুয়েশনে আপনি থাকলে কি করতেন, বা আপনি যদি থেকে থাকেন তাহলে তাহলে আপনি কি করেছেন, সেটা অবশ্যই জানতে চাইবো। এবং স্কুবার এক্সপিরিয়েন্সটাও প্লিজ শেয়ার করতে ভুলবেন না আমার সঙ্গে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: অনেক জায়গায় বিশ্বের নানান জায়গায় স্কুবা করা যায় এবং সমুদ্রের তলায় প্রবাল প্রাচীর এবং নানা ধরনের গাছ, নানা ধরনের শৈবাল বলা যেতে পারে বা বলা যেতে পারে নানান ধরনের প্রাণী, বিশেষ করে রঙিন মাছ, সেটার কিন্তু দেখার একটা এক্সপিরিয়েন্স আছে। বিশেষ করে আমার মনে হয় ভারতবর্ষে যদি আপনি স্কুবা করতে চান এবং আপনার যদি কোথাও গিয়ে মাইথোলজিতে একটু হলেও বিশ্বাস থাকে, তাহলে দ্বারকা নগরী, যেটা সমুদ্রের তলায় আছে বা তলিয়ে গেছিল অনেক অনেক বছর আগে, সেটা স্কুবার মাধ্যমে কিন্তু আপনি দর্শন করতে পারবেন। এবং সত্যি যারা যারা দর্শন করেছেন তারা সেটা ফিল করেছেন। আর যেহেতু সমুদ্রের গহীন বা হচ্ছে একদম ভিতরে গিয়ে কথা হচ্ছে, তো সেইটার জগৎটা যে কতটা অন্য রকম, কতটা রঙিন, সেটা আমার মনে হয় না যারা যারা দেখেছেন তারা বুঝতে, শুধুমাত্র তারাই বুঝতে পারবেন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি।

0: মানে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রেডিও বাঙালি ডট কমে আজকে সমুদ্রের গহীন জায়গায় আমরা পৌঁছে গেছি, বা গহীন সমুদ্রে আছি এটা বলা যেতে পারে। স্কুবা ডাইভিং বা স্নর্কেলিং আরও অনেক জিনিস নিয়ে, ভীষণভাবে সেফটি নিয়ে কিন্তু স্কুবা করা উচিত আমার মনে হয়, যাদের ব্রিদিং প্রবলেম আছে বা অনেকেই আছে, বিশেষ করে আমি, যে জল দেখলেই বা জলের ভিতর ডুবলেই মনে হয় যে একটা ক্লস্ট্রোফোবিয়া ভীষণভাবে আছে জলের তলায়, সেটা আমি ফিল করি। আর সেরকম হলে আমার মনে হয় না যাওয়া উচিত। এবার যদি আপনি ভয়কে জয় করতে পারেন, নতুন কিছু এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই যাওয়া উচিত। আর যদি আপনি স্কুবা করে থাকেন বা স্নর্কেলিং করে থাকেন, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার এই সুন্দর এক্সপিরিয়েন্স। আর আমাকে ফলো করার জন্য www.radiobanglanet.com ফলো করতে হবে।
1: হাতের মুঠোয় কঠিন সাঁতার।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা দেখ কেমন লাগে। যে মানুষটা একবার ঠকে গেছিল সেই মানুষটা যখন যার থেকে ঠকেছিল সে অপদস্থ হতে দেখে তখন কিন্তু মনের মধ্যে থেকে এই কথাটা খুব সহজে বেরিয়ে আসে। এবার দেখ কেমন লাগে, আমাকে তো খুব বলতিস বা আমাকে তো খুব এরম করেছিস, এবার দেখ তোর কীরকম হয়, কীরকম লাগছে মজাটা। তো এই জায়গা থেকে বেরিয়ে আসে এই সুন্দর একটা শব্দ যার নাম দেখ কেমন লাগে। তো আমরা সবাই জানি প্রত্যেকটা শব্দের মধ্যে বা প্রত্যেকটা এরকম কথার মধ্যে এক একটা গল্প আছে, আর সেই গল্পটা অদ্ভুতভাবে কোথাও না কোথাও এই শব্দের সঙ্গে জুড়ে থাকে একটা ভালো মন্দ ব্যাপারকে সঙ্গে করে। ঠিক এই যে শব্দটা দেখ কেমন লাগে, হয়তো কোথাও কোনো একটা সময় সেই মানুষটা তাকে দুঃখ দিয়েছিল বা কষ্ট দিয়েছিল বা ছোট করেছিল। মানুষের এখন অনেক মানুষের একটা প্রবণতা থাকে যে মানুষকে ছোট করে দেখা, হতেও তো পারে একদিন সে বড় হবে কোনো না কোনোভাবে, তখন কিন্তু তার মুখের ওপর ফিরে আসবে সেই জবাবটা দেখ কেমন লাগে। একটা সময় আমাকেও তো অনেক কথা বলেছিলি, আমাকেও তো অনেক কিছু সহ্য করতে হয়েছিল এবং আমিও কষ্ট পেয়েছিলাম। আজ বুঝতে পারছিস তো সেই কষ্টের জালটা কোন জায়গায়? তো সত্যি কথা বলতে আমরা প্রথমে এই ব্যাপারটা সম্পর্কে একটু ভাবব, কাকে কখন কি বলতে হয় বা কাকে কতটা কি বললে সে দুঃখ পাবে, বা আমার আদৌ কি কারোর প্রতি সমালোচনা করাটা ঠিক। হ্যাঁ, সমালোচনা করা একটা দিকে হয়তো কোথাও না কোথাও ঠিক, আবার কোথাও না কোথাও এই সমালোচনা করতে করতে সমালোচনাগুলোই থেকে যায়, আসল কাজগুলো হারিয়ে যায়। তো আমাদের প্রত্যেকের উচিত কাজে কনসেন্ট্রেট করা। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। আর শুনতে থাকুন এভাবেই সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল আড্ডা দেখ কেমন লাগে। এখন আপনাদের জন্য অপেক্ষা করছে এই স্পেশাল গানটা, শুনুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা দেখ কেমন লাগে নিয়ে। তো অনেকে আমরা যখন কারোর কোনো একটা ব্যাপারকে গুরুত্ব দিই তখন কিন্তু এই বারবার বলা সত্ত্বেও অনেকে শুনতে চায় না, বুঝতে চায় না, সে তার জায়গায় অনড় থাকে। কিন্তু কোথাও না কোথাও কেউ না কেউ কারোর ভালো চায়। সেই ভালো চাওয়াগুলো যখন মানুষ না বুঝতে পারে না তখনই সমস্যায় পড়তে হয়, আর সেই সমস্যাগুলি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এই যে দেখ কেমন লাগে ব্যাপারটা, যে আমি তো এই কথাটা বলেছিলাম তোকে, তুই বুঝলি না, তোর এটা কিন্তু ভালো হতো কিন্তু তুই শুনলি না, এবার দেখ কেমন লাগে। বুঝতে পারছিস তো লাগাটা কতটা জোরে লাগছে? আমি যদি আগে এই ব্যাপারটা তোকে করতে বলতাম কিন্তু তুই শুনলি না, এবার দেখ কেমন লাগে। বুঝতে পারছিস তো লাগাটা কতটা জোরে লাগছে? আমি যদি আগে এই ব্যাপারটা

এই মুহূর্তে আড্ডা চলছে, গল্প চলছে। এই গল্পের নেপথ্যে আরেকটা গল্পও কিন্তু থেকে যাচ্ছে কোথাও, হয়তো কোথাও না কোথাও এই গল্পটা আপনার সঙ্গেও মিলে যাচ্ছে। এটাই কিন্তু গল্পের আসল চমক। আর এক্ষেত্রে আমিও কিন্তু বড়াই করে বলতেই পারি, দেখ কেমন লাগে। শুধু আমি গল্প বলবো আর আপনাদের মিলবে না, তা তো হতে পারে না। মিলুক গল্প, সঙ্গে থাকুন আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা, দেখ কেমন লাগে নিয়ে।

0: তারপরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার্ট সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ধসাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি সৌভিক। শুনছেন ব্যাক কেমন লাগে? তো সত্যি ভাবেননি এই জায়গাটায় এই জিনিসটা রাখলে সব থেকে বেশি সুন্দর হবে, কিন্তু আপনার মন বলছিল। আবার কখনো কখনো মন এটাও বলছিল, দূর, এখানে রাখলে হয়তো এতটা ভালো হবে না। কিন্তু কেউ আপনাকে প্রথম থেকেই এই ব্যাপারটা বলছিল যে এখানটা রাখলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে, ভালো হবে, দেখতে আরও সুন্দর লাগবে। কিন্তু আপনি কোথাও না কোথাও এই ব্যাপারটাকে গুরুত্বই দিচ্ছিলেন না, সরিয়ে দিচ্ছিলেন বারবার করে। আর কানের মধ্যে দিয়ে বারবার ওই একটাই শব্দ ভেসে আসছে, দেখ কেমন লাগে, এখানটা দিয়ে দেখ একবার। কিন্তু আমরা কেউ দেখিতাম না, আমরা কেউ বুঝতে চাইতাম না, আমরা ভাবতাম আমি যেটা বলছি সেটাই ঠিক। এইখানে এই ফুল গাছের ব্যাপারটা দিলে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু সেটা হয়ে গেল। আর যখন হয়ে গেল তখন মনে হচ্ছে যে মানুষটাকে আমি বারবার কষ্ট দিলাম বা বারবার তার কথা শুনলাম না, তাকে জড়িয়ে ধরে একটু আদর করে তাই করবেন। কারণ কোথাও না কোথাও আমরা সত্যিটাকে চিনতে পারি না। মিথ্যের মোড়কে জীবনটা এত বেশি রঙিন হয়ে উঠেছে না, সত্যিটা কোথায় হারিয়ে যায়। সত্যি খুঁজুন, সত্য খুঁজুন, সত্যিকারের ভালো বন্ধুকে আরও আষ্টে পৃষ্ঠে রাখুন, সঙ্গে থাকুন, তার কথা শুনুন। ফিরে আসছি আবার আজকের এই স্পেশাল একটা দেখ কেমন লাগেনি। এখন গান।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডায়, দেখ কেমন লাগে। তো সত্যি পাড়ার পল্টু রতনকে বলেই গেল যে দেখ কেমন লাগে, খুব তো রোজ আমাকে জ্ঞান দিস, খুব তো আমাকে ভুলভাল কথা বলিস, খুব তো আমাকে চমকাস, আজ দেখ কে তোকে চমকে দিয়ে গেল, এবার বল, আর বল মনে মনে দেখ কেমন লাগে। সত্যি এই যে আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, মানুষকে ভুল ভাবি, নিজের মতো করে নিজে কথা বলি, নিজের মতো করে একটা মানুষকে সাজিয়ে নিই, ও এটা বলতে পারে বা ও এটাই ভাবছে, এটা ভুল, সম্পূর্ণ ভুল। কারণ হয়তো এটা ভাবছেই না, ও ভাবছে অন্য কিছু, যে ওকে কীভাবে সহযোগিতা করা যাবে বা ওকে কীভাবে ঠিকঠাক রাখা যাবে। কিন্তু অপরপক্ষ ভাবছে যে দেখেছো ফোন নিয়ে আসছে, আসলে তা নয়। এই জন্য প্রত্যেকটা মানুষের আমাদের কথা বলার প্রয়োজন। হ্যাঁ, কথা বললেই কিন্তু সব সমস্যার সমাধান হয়, তখনই কিন্তু বলতে হয় দেখ কেমন লাগে, এতক্ষণ তো বুঝতে পারিস নি, এবার যখন বুঝতে পারলি এবার কেমন লাগছে বল, দেখ কেমন লাগে, তুইও আমাকে এত কষ্ট দিলি, এবার নিজে যখন বুঝতে পারছিস যে হ্যাঁ আমার ওইটা খারাপ লাগছে, নিশ্চয়ই বুঝতে পারছিস কোথাও তুই ভুলছিলি, এই ভুলগুলো ধরা পড়ুক, সত্যিগুলো বেরিয়ে আসিক, গল্প সত্যি হোক বা মিথ্যে, কিন্তু সম্পর্ক টিকে যাক, সম্পর্ক সত্যতার পথ দেখুক। আপনি যা ভাবছেন মনে মনে, আপনার প্রিয়জনের জন্য ভালোটাই ভাবছেন, আপনি যা করতে চাইছেন বা বলতে চাইছেন প্রিয়জনের ভালোর জন্যই বলতে চাইছেন, এইটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। সঙ্গে থাকুন, ফিরব এখন গান শুনে।

শুনছেন রেডিও বাংলা 9.com, সোম থেকে শুক্র এভাবেই আমাদের আটাচার জমতে, এবং এখন কিন্তু একদম শেষ দিকে পৌঁছে গেছি শোয়ের। তাই দেরি না করে আজকের এই শো শেষ করে অবশ্যই কিন্তু আপনারা মনে করে লিখতে ভুলবেন না 4475039657 তে আজকের এই আড্ডা দেখ কেমন লাগে, আপনাদের সমস্যার সমাধান নিশ্চয়ই অনেকটা হলো, ভুল কিছু ভাঙল, হ্যাঁ হাত থেকে কাঁচ পড়ুক না পড়ুক ভেঙে যাক ক্ষতি নেই, কিন্তু ভুলগুলো ভেঙে যাক সত্যি দেখা দিক, আপনি তাকে ভুল বুঝছেন সেই ভুল বোঝাটা মিটে যাক, কারণ যে কোনো সম্পর্কের মধ্যেই একটা ভালো দিক আছে একটা খারাপ দিক থাকে, খারাপ দিকটাকে সরিয়ে রাখতে হয়, প্রাধান্য দিতে নেই, ভালোটাকে আঁকড়ে ধরতে হয়, যত্ন করতে হয়। ঠিক ওই গাছের মতো যে এই জায়গায় অমুক গাছটা লাগে বা এই ফুল গাছটা এই দিকে রাখলে যতটা সুন্দর লাগে এর পাশে এইখানটা রাখলে আরও বেশি সুন্দর লাগে, তখন কিন্তু বলতে হয় দূর থেকে দেখ তো কেমন লাগে, তখন একটা অদ্ভুত স্নিগ্ধতা কাজ করে, ভালো লাগা কাজ করে। যে কোনো দেখার মধ্যে ভালো দেখাটা খুব দরকার, আর সেই ভালোটা খুঁজতে নয় চিনতে হবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা, এভাবেই জুড়ে থাকুন, এভাবেই শুনতে থাকুন পরবর্তী শো। আজ আসি, আগামীকাল আবারও দেখা হচ্ছে, শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা 9.com।

সত্যি পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, পুরনো বন্ধু কিচ্ছু ভোলা যায় না। পুরনো জিনিসের প্রতি যেন একটা অদ্ভুত পিছু টান থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে পারে। এই মাহাত্মটা সত্যি বিরাট। প্রত্যেকটা মানুষের পুরনো যে কোনো জিনিসের প্রতি একটা দারুণ টান থাকে। যেমন আমার পুরনো ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগে, পুরনো সংবাদপত্র, মানে অনেক পুরনো ঘটনা যেটা হয়তো সেই সময় পড়ে বুঝতে পারিনি, কিন্তু এই বয়সে এসে তার মাহাত্মটা বা সেই ঘটনার মূল অংশটা বুঝতে পারি। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আপনারও নিশ্চয়ই পুরনো এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি সেই সময়, আজ থেকে কিছু বছর আগে, সেই সময় বুঝতে পারেননি, এখন তার মাহাত্মটা বা তার বিশেষত্বটা আপনি বুঝতে পারেন। সেই জিনিসটা কি সেটা আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গান নিয়ে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এখনও ভীষণ ঝকঝকে, বা দিদানির মুখ থেকে গল্প শোনা সেটা কিন্তু দারুণ ব্যাপার। কত রকম গল্পের ঝুলি নিয়ে সেই সময় দিদান বসতো আমার মনে আছে। ভূতের গল্প বলতো, রাজারানীর গল্প বলতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে আপনার মামার বাড়িতে গেলে সবথেকে প্রিয় মানুষটা থেকে গল্প শোনা, বা দিদিমা ঠাকুমার থেকে গল্প শোনা, বা দাদুর কাছ থেকে গল্প শোনা। আমার দাদু ভাইও দারুণ সুন্দর গল্প বলতেন। পুরনো গল্প যেন এখনও ভীষণ ঝকঝকে, ভীষণ সুন্দর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আপনারও এরকম গল্পের কথা বা পুরনো এমন কোনো কথা আছে যেটা আমাকে জানাতে চান, অবশ্যই জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো রেডিও বাংলা নেট। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরও দুটো গানের পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, বৃষ্টির গান শুনলেই মনটা এক ঝটকায় ছোটবেলার বৃষ্টির দিনগুলো চলে যায়। ছোটবেলার বৃষ্টির দিনগুলো না ভারী ইন্টারেস্টিং ছিল। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো স্কুল পুরো কাট কাট নয়, স্কুল ছুটির একটা বাহানা। কারণ অত বৃষ্টির মধ্যে স্কুল পাঠাবে না এই অ্যাসিওরেন্সটা কিন্তু ছিল। যাই হোক, ছোটবেলায় কার্টুন চালিয়ে বসতাম বৃষ্টির দিনগুলোয়, ব্রেকফাস্ট করে মনে পড়তো পড়াশোনা তখন খুব একটা, মানে বৃষ্টির দিনে পড়াশোনা করতে খুব একটা মন চাইতো না, তখন মনে হতো অঙ্ক খাতার পাতা ছেড়ে নৌকো বানিয়ে ফেলবো আর সেই নৌকোগুলো ভাসিয়ে দেব বাড়ির সামনে যে বৃষ্টির জল জমে থাকতো সেখানে। কি অদ্ভুত সুন্দর লাগতো না, মানে অত নৌকো, 10-12টা নৌকো সবাই মিলে আমরা ভাই বোনরা মিলে ছাড়ছি, কোনো নৌকা ডুবে যাচ্ছে, কোনো নৌকা ভাসছে, একটা অদ্ভুত সুন্দর লাগতো। এখন সময় থাকলেও নৌকো বানানো হয় না, আমরা কিন্তু পদ্ধতি ভুলিনি, সময় বলছে আমরা বড় হয়ে গেছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি তিনটে গানের পরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানির ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর আপনার প্রিয় ঠিকানা www.radiobanglanet.com। পুরনো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। সব থেকে ইন্টারেস্টিং পুরনো গান, কারণ গান স্মৃতি বহন করে বেড়ায়। প্রত্যেকটা সময়ের গান কিছু না কিছু স্মৃতি বহন করে বেড়ায়। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আমাদের কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায়, বা বিশেষ কোনো জায়গার কথা মনে পড়ে যায়, বিশেষ কোনো সময়ের কথা মনে পড়ে যায়। আপনারও জীবনে নিশ্চয়ই এমন কোনো প্রিয় গান আছে, বা এমন কোনো গান আছে যেটা আপনি আপনার কোনো কাছের মানুষকে উৎসর্গ করতে চান, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। দেখুন পুরনো কোনো স্মৃতি আবার মনের মণিকোঠায় ঘোরাফেরা করে কিনা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আগেও বলেছি আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আড্ডা হয়। সেই বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছে পুরনো বিষয় নিয়ে। পুরনো বিষয় বলতে পুরনো বন্ধুদের কথা দারুণ মনে পড়ে, স্কুলের বন্ধুদের কথা, যাদের সঙ্গে এত মেমোরিজ রয়েছে আমাদের, এত সুন্দর মুহূর্ত রয়েছে, স্কুলের খেলার মাঠ, বেঞ্চ, প্রচুর স্মৃতি রয়েছে। স্কুল ছুটির পর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা স্কুল থেকে বেরিয়ে লাল নীল গোলা খাওয়া, প্রচুর স্মৃতি রয়েছে। শুধু পুরনো বন্ধু নয়, পুরনো এমন কোনো আত্মীয়ও আছে আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের এখন হয়তো যোগাযোগটা নেই, বা এমন কোনো মানুষ আছে একটা সময় বা ছোটোবেলায় তাদেরকে আমরা জড়িয়ে বাঁচতাম, সেই মানুষগুলো হয়তো পৃথিবীতেই এখন নেই। সেই সমস্ত মানুষের জন্য পরের গানটা সাজিয়ে রাখলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। আজকের মতো সময় বলছে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা দেব। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বই খুব ভালো বন্ধু, তাই বইয়ের সাথে অনেকটা সময় খুব ভালোভাবে কাটানো যায়। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা নিয়মিত শুধু বই পড়েনি না, নিয়মিত বই কেনেনও। আর এইভাবেই বাড়িতে জমে যায় বহু বই, আর সেই সমস্ত নানা রকম বইকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে তারা গুছিয়েও রাখেন। কিন্তু শুধু আলমারিতে বই রাখলেই হয় না, বইকে নিয়মিত যত্ন করাটাও কিন্তু প্রয়োজন। তাই বইকে ভালোভাবে সংরক্ষণ করাটা খুব জরুরি, আর সেই বইয়ের যত্ন নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে বইয়ের যত্ন নিয়ে কথা বলবো, কারণ যারা বই ভালোবাসেন তাদের বইকে খুব ভালোভাবে রাখতেও কিন্তু ভারী ইচ্ছে। আর সেই কারণেই তো খুব সুন্দর করে করে সবাই বুক শেলফ বানান, নানা রকমের কারুকার্য করা, নানা রকমের ডিজাইনের এখন বইয়ের আলমারি রয়েছে, সেগুলোতে খুব সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালোবাসার ছোঁয়া। আর সেই জন্যই তো বই, যা ভীষণ প্রিয়, তার ঠিকঠাক যত্ন আত্তি, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বই পড়ার অভ্যেস অনেকেরই রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার যে অভ্যেস সেটাও কিন্তু বদলে গেছে। এখন অনেকেই নেট মাধ্যমেই বই পড়ে থাকেন, অনেকেই নিয়মিত ই বুক পড়েন, তাই সেভাবে যেটাকে বলে একেবারে হাতে তুলে নিয়ে বই পড়া সেটা হয়তো এখন অনেক কমে গেছে। তবে এখনও অনেক বই প্রেমী আছেন যারা হাতে বই নিয়ে পড়তেই বেশি পছন্দ করেন, আর সেই বইয়ের যত্ন প্রয়োজন। আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলার .com, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। সারাদিনে একবার একটু বই পড়তেই হবে এরকম কিন্তু অনেকেই রয়েছেন, যাদের সারাদিনে যদি একটি বার বই না পড়া হয় তাহলে মনে হয় দিনটা অসম্পূর্ণই বোধহয় থেকে গেল। আর সেই রকম মানুষদের বাড়িতে কিন্তু রয়েছে সারি সারি সাজানো বই, আর এই বইকে ভালোবাসা আর তার যত্ন আত্তি করা সব কিন্তু এক কথা নয়। পড়তে ভালোবাসলেও ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না, বা কিভাবে করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, বা সেই রকমভাবে সময় নিয়ে সেটা করার যে সময় সেটা বার করতে পারেন না। আর সেই জন্যই অনেক সময় যেটা হয় যে সবচাইতে যে প্রিয় বই সেটা হয়তো পোকা কেটে নিয়েছে বা সেই বইটা খারাপ হয়ে গিয়েছে। তাই কিভাবে রাখলে বই ভালো থাকবে বহুদিন পর্যন্ত সেই সবকিছু নিয়ে কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট বিরতির পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বই পড়তে অনেকেই ভালোবাসি, কিন্তু সেই বইকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে সেই বইয়ের যত্ন আত্তি করা হবে, সেটা নিয়ে অনেকেরই অনেক ভাবনা চিন্তা রয়েছে। একটা সময় ছিল যখন আমরা জানি যে বইগুলোতে যাতে পোকামাকড় না ধরে, পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বইয়ের পাতার ভাঁজে ভাঁজে মা দাদিরা যেটা করতেন, নিম পাতা কিংবা শুকনো লঙ্কা সেগুলো রেখে দিতেন, তাতে নাকি বইয়ের যে পোকা ধরার সেই চান্সটা অনেক কমে যায়। এছাড়া বইয়ের আলমারিতে একটি কাগজে মুড়ে অনেক সময় যেটা দেখা যেত, এক টুকরো কর্পূর রেখে দিতেন তারা, কিংবা গোলমরিচ, তাতেও পোকা একদম পালিয়ে যায়। আবার অনেক সময় বইয়ের আলমারিতে ন্যাপথলিন রাখতেও আমরা দেখি। আসলে অনেক দিন ধরে যখন বই থাকে, তখন বইয়ের আলমারি থেকে একটা সেই বইয়ের মধ্যে থেকে কেমন একটা পুরনো স্যাঁতসেঁতে একটা গন্ধ বেরোয়, আর ন্যাপথলিন দেওয়া থাকলে সেই গন্ধ একদম থাকে না। এইভাবেও কিন্তু অনেকেই বইয়ের যত্ন নেন। এই বইয়ের যত্ন নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় আমরা অনেকেই দেখেছি, নিশ্চয়ই মনে আছে আপনারও, যে নতুন বই এলেই সেই বইকে মলাট দেওয়া হতো। আর এইভাবে মলাট দিয়ে রাখলে বই কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু বইয়ে মলাট দেওয়াটা আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু বইয়ের কভারে যদি মলাট দেওয়া থাকে তাহলে সেই বই দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায়। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। বই পড়তে অনেকেই ভালোবাসে না, সেই জন্য অনেক বই বাড়িতে জমে যায় আর সেগুলোকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। কিন্তু যেটা অনেকদিন পরে হয় সেটা হলো সেই বইয়ের আলমারি থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে বইয়ের একটা গন্ধ বেরোয়। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, মাঝে মধ্যে যদি সেই বইগুলোকে নিজের ভালোবাসার ছোঁয়া একটু দেয়া যায়, বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখা, বইগুলো বার করে হাওয়ায় রাখা, কিংবা বইগুলোকে যেখানে জানালা দিয়ে রোদ আসছে সেখানে একটু ছড়িয়ে দেওয়া, তাতে বই অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আবার যেটা হয়, যারা বই পড়েন তাদের মধ্যে অনেকেরই একটা অভ্যেস আছে, সেটা হলো যেই পাতাটা পড়া হচ্ছে সেই পাতাটাকে একটু মুড়ে রাখেন আবার পড়ার সময়, যাতে সেই পাতাটা আবার খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি বুকমার্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু বই খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম। সেই জন্যই এইরকম যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে একটু মনে রাখি তাহলে আমাদের সেই ভালোবাসার সেই প্রিয় বইগুলোকে দীর্ঘদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারব। আমাদের এই বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায় কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বাড়িতে আমাদের যে সমস্ত প্রিয় জিনিসগুলো রয়েছে সবকিছুরই আমরা নিয়মিত যত্ন নিই, কিন্তু বই যা আমাদের ভীষণ প্রিয়, আমাদের সেই যে পছন্দের বইগুলো যেগুলো আমরা হয়তো খুব খুঁজে খুঁজে আমরা সেগুলোকে কিনেছি বা সংগ্রহ করেছি, আর সেগুলোকে আমরা খুব যত্ন করে বইয়ের আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু তাতেই কিন্তু আমাদের কাজ শেষ হলো না। আমাদের বইগুলোকে যদি আমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে তার নিয়মিত যত্ন আত্মীয় প্রয়োজন। আর সেই জন্য যদি আমরা একটু বইয়ের যত্ন নিই তাহলে বহুদিন পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমাদের বইগুলোকে সংরক্ষণ করতে পারবো। আমাদের এই যে বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

0: বাসিতা ভেগ পড়ে নজরে বলে দি সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না খাইবার পাশ গিয়ে রোম থাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
1: তাকে অবশ্যই বলা যায় দ্য ক্যাপ্টেন অব দ্য শিপ। ক্যাপ্টেন যেভাবে জাহাজকে তার নির্দিষ্ট লক্ষ্যপথে নিয়ে যান এবং নির্দিষ্ট কক্ষপথেও নিয়ে যান, তিনিও কিন্তু একটি গোটা ফিল্মকে নির্দিষ্ট কক্ষপথে নিয়ে যান। তিনি হচ্ছেন নির্দেশক, ডাইরেক্টর। তো রেডিও বাংলার .com শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে নির্দেশকদের নিয়ে। নির্দেশক বললেই মনে পড়ে যায় একটা কথা, লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। এই অ্যাকশন থেকে আরম্ভ করে গোটা ফিল্ম মেকিংয়ের যার ওপরই ন্যস্ত থাকে ভার, তিনি হলেন নির্দেশক। তো এই নির্দেশকদের নিয়ে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক কাহিনী আছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

নির্দেশক কিংবা ডাইরেক্টর অথবা ফিল্ম মেকার, যাই বলুন না কেন, তারা অত্যন্ত স্পেশাল একজন মানুষ। তো রেডিও বাংলার ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়ে। তো এই নির্দেশকদের কথা বললে কিন্তু প্রথমেই আমার মনে পড়ে সত্যজিৎ রায়ের কথা, সেই লেজেন্ডারি ফিল্ম মেকার। তার প্রথম ফিল্ম পথের পাঁচালী, যেটা কিনা শুধুমাত্র খরচের জন্য অর্থাৎ রীতিমতন টাকা পয়সার অভাবের জন্য 4 বছর প্রায় বন্ধ ছিল। ভাবতে পারেন, ওরকম একটি ফিল্ম কোনো প্রোডিউসার পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে 4 বছর ধরে ফিল্মটি তৈরি হয় এবং এক্ষেত্রে সত্যজিৎ বাবুর ভাগ্য খুব ভালো ছিল যে অপু কিংবা দুর্গা কারোরই বয়সটা সেভাবে বেড়ে যায়নি, অর্থাৎ চেহারায় ওরকম ধরা পড়েনি। এটা অবশ্যই একটি আশীর্বাদ ছিল, সত্যজিৎ রায় তো বটেই আমাদের গোটা বাঙালি জাতির কাছে, কি বলেন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: এখন আপনার সঙ্গে যার কথা শেয়ার করব তাকে অবশ্যই বলা যেতে পারে একজন জিনিয়াস, কারণ তিনি এরকম বেশ কিছু কাজ করে গিয়েছেন যেগুলো কিনা এক কথায় আনকনভেনশনাল তো বটেই, তার সঙ্গে অকল্পনীয়। একটা কথা আপনাকে বলি, একটা ঘটনা ইনফ্যাক্ট। তো সেই ভদ্রলোক একদিন উত্তম কুমারের বাড়িতে পৌঁছলেন। পৌঁছানোর পরে তিনি বললেন যে আপনাকে নিয়ে একটা ফিল্ম বানাতে চাই, আমি তার স্ক্রিপ্ট নিয়ে এসেছি বলে একতারা কাগজ তিনি টেবিলে রাখলেন। টেবিলে রেখে উত্তমবাবুকে স্ক্রিপ্টটা পড়ে শোনালেন, যদিও কাগজটা তিনি খুলে দেখেননি। উত্তম কুমার প্রচণ্ড খুশি, এরকম ভালো স্ক্রিপ্ট তিনি শোনেননি। তো সেই ভদ্রলোক চলে গেলেন বাড়িতে। তার পরের দিন উত্তমবাবু সেই কাগজগুলো খুলে দেখলেন, সেগুলো একদম ব্ল্যাঙ্ক, অর্থাৎ পুরো স্ক্রিপ্টটা ছিল সেই ভদ্রলোকের মাথাতেই। তিনি এরকমই জিনিয়াস ছিলেন। তিনি হচ্ছেন আমাদের সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ঋত্বিক ঘটক। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে পরিচালক, নির্দেশক, ডাইরেক্টর, ফিল্ম মেকার, যাই বলুন না কেন, সেই ক্যাপ্টেন অফ শিপকে নিয়েই। আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তেই। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
2: কাটে যদি রাত।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ডাইরেক্টর বা নির্দেশকের স্বাধীনতা, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। কিন্তু একজন ডাইরেক্টরের একটি ফিল্ম তাকে কেন্দ্র করে আরও একটি ফিল্ম তৈরি করা, এটা ভাবা যায় কি? এই কাজটাই কিন্তু করে গিয়েছিলেন আরও একজন নির্দেশক, আরও একজন পরিচালক, তিনি গৌতম ঘোষ। এবং সত্যজিৎ রায়ের অন্যতম অমর সৃষ্টি অরণ্যের দিন রাত্রি, তার সিকুয়েল তিনি বানিয়েছিলেন আবার অরণ্যে। এরকমই অদ্ভুত কাজকর্ম করে গিয়েছেন গৌতম ঘোষ। তো আজকে ওনার জন্মদিন, রেডিও বাংলায় .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। তো আজকে আমাদের আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়েই। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা আমাদের জারি থাকবে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।